লাকে আকাশবাণী দিফু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ভরা মিনিট ভকেব চকসি রেডিও নাকার জুদুন কাদকাবে আরাতাফা নেলি এলিজা তেরনপি কার্ডম নাকবা জিরসি পিনি আ ট্রান্সমিশন ইংপু পনিগলম পিনিকে জাখং নিফাই কিথম ভমতা আর্নি যাই মেকে বাংলাকে এফ এম বেনা লংপেন মেগাহার্স ফারোই সিরা তকবরা সিরকেপ নিউজ অন এয়ার এপ লাপেন রেস এপ লংপেন সিতা মেনাংলিতুম আকাশবাণী দিফু আজাইমেক আর্জু ইকলংজি পিনে কন্ট্রোল রুম আ লং সাই আর পুকে দেংকি ইঞ্জিনিয়ার অন ডিউটি বুদ্ধদেব ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট সোনালি রংপিপি লাপেন কি বাংফু বাংফি কে থনকে ওয়ান আসাই কে ক্লেমা বাংকে সনসিরাম টিসু

লাকে আকাশবাণী ডিফু পিনিয়া ট্রান্সমিশন আলং কপিপিয়া যাই মেক্সিকে রৎকাপার জুপনিক জিমা নন পেন চিথান মেক্সিনং পরফাই ট্রগ্রা মিনিট কেপা পর্ণাং লিতুম আসন আসন কাংদুক কার্ডম আলুন আর জুয়েক লংজি পরফাই ট্রগ্রা মিনিট থংকেপরা ফ পর্ণাং লিতুম নীলিলাম থে আজাই মেকাং ডেঙালং রূপজিলি রংহাং পিপেন লাম থে আর জুয়েক লংজি পরফাই ট্রগ্রা মিনিট থংকেপরা সিরকেপা পর্ণাং লিতুম পিনিয়া সারলাম থে আর জুয়েক লংজি পরফাই ট্রগ্রা মিনিট প্লিকেপা পর্ণাং লিতুম আসন আসন কার্বিলুন বারিম আর জুয়েক লংজি পরফাই ট্রক্সিরা মিনিট কেপা পর্ণাং লিতুম টকল্যাং আজাই মেকাং ডেঙালং মিলিবন হানসি পিলাপেন হুনমিলি ক্রু পিয়াং বং চিহু চিপুট আর জুয়েক লংজি পরফাই ট্রক্সিরা মিনিট প্লিকেপা পর্ণাং লিতুম আসন আসন লুন চেতু আর জুয়েক লংজি পরফাই নরকেপরা মিনিট থংকেপা পর্ণাং লিতুম আসন আসন কার্বি লামার জানালুন আর জুয়েক লংজি পরফাই সিরকেপরা মিনিট ক্রে ফ পর্ণাং লিতুম আসন আসন হিন্দি ঘজালালুন আর জুয়েক লংজি পরফাই সিরকেপরা মিনিট প্লিকেপ

0: প্রভাব বর্ণাং লিতুম আসন আসন ইংলিশ আলুন আর জুয়েক লংজি পরফাই কেপ্রা মিনিট ক্রে ফ বর্ণাং লিতুম লামেরা যাই মেঘ আং ডেং আলং দিগন্ত রং পি পেন কেতক তোমো সো আর জুয়েক লংজি লা পেন আতুরসন তেরন পেন মেথাং কিহির কেতক আহির জির কিহির আর জুয়েক লংজি পরভাই কেবরা মিনিট থং কেবা পর্ণাং লিতুম আসন আসন আসামিস লামার জানালুন আর জুয়েক লংজি পরফাইক্রে সিয়া পর্ণাং লিতুম নিং আর লো আলামথে আজাই মেঘ আং ডেং আলং রেণুকা তিমুং পি পেন লামথে আর জুয়েক লংজি লাপেন সোয়ার লো আছে আং তং আজাই মেঘ আং ডেং আলং স্যামসং নিংটি লাপেন রূপতা তেরাং পি আং বং চিহু চিপুট আর জুয়েক লংজি পরফাই প্রিয়রা মিনিট থংকেবা পর্ণাং লিতুম আসন আসন ডিমাসা লিরমিয়ালুন আর জুয়েক লংজি পরফাই প্রিয়রা মিনিট প্রিকিয়াবা ফ পর্ণাং লিতুম আসন আসন বড়ো লিরমিয়ালুন আর জুয়েক লংজি পরফাই ফ পর্ণাং লিতুম রং রূপ আজাই মেঘ আং ডেং আলং জালি নিংটি পি লাপেন হুন মিলি ক্রুপ পিয়াং বং চিহু চিপুট আর জুয়েক লংজি পরফাই ফরা মিনিট থংকেবা পর্ণাং লিতুম পিনিয়া সারলামথে আর জুয়েক লংজি পরফাই ফরা মিনিট থংকেবা এসিয়া পর্ণাং লিতুম আসন আসন কার্বিলুন বারিম আর জুয়েক লংজি পরফাই ফরা মিনিট ফকেবা পর্ণাং লিতুম সেংকান কিমি ইংটি পি পেন লামজির আর জুয়েক লংজি পরফাই ট্রক আপর্ণাং লিতুম পিনিয়া লামজির আজাই মেঘ আং ডেং আলং আদামাসার আপুথা চিহু চিপুট আর জুয়েক লংজি পরফাই ট্রকরা মিনিট থংকেবা পর্ণাং লিতুম আসন আসন হিন্দি লামার জন কালিয়ালুন আর জুয়েক লংজি পরফাই ট্রকসিয়া পর্ণাং লিতুম আসন আসন কার্বিডেট লংরি চিংহনালুন আর জুয়েক লংজি পরফাই ট্রকসিরা মিনিট ক্রে ফ পর্ণাং লিতুম আসন আসন আসামিজ লামার জন কালিয়ালুন আর জুয়েক লংজি পরফাই ট্রকসিরা মিনিট থংকেবা পর্ণাং লিতুম অক প্রাণাজাই মেঘ আং ডেং আলং ডক্টর রাংসিনা টং বিলাপেন সেংকান কিমি ইংটি পিয়াং বং চিহু চিপুট আর জুয়েক লংজি পরফাই নেরকেবা পর্ণাং লিতুম আসন আসন ইংলিশ আলুন আর জুয়েক লংজি পরফাই নেরকেবরা মিনিট ক্রে ফ পর্ণাং লিতুম ডেভিড হানসি লাপেন হ্যান্ডলিন তিমুং পিয়াং বং চিহু চিপুট আর জুয়েক লংজি পরফাই সিরকেবরা মিনিট ক্রে ফ পর্ণাং লিতুম ইংলিশ আলাম জির আজাই মেঘ আং ডেং আলং লিসন হানসি লাপেন হেলভিলিন তিমুং পিপেন লামজির আর জুয়েক লংজি পরফাই সিরকেবরা মিনিট থংকেবা পর্ণাং লিতুম ইনুত পেন আসি আজাই মেঘ আং ডেং আলং আসন আসন আলুন আর জুয়েক লংজি লাপোয়ান হ্যান্ডলো পিনিয়া ট্রান্সমিশন আলং কে রত কাপার জুজি আজাই মেঘকে লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ট্রকরা মিনিট ফ প্লেংটি ডক ডক লাসি নাং লিতুম দিল্লি পেন কাপাচিটাক ইংলিশ আলাম পেন বীরতা আর জুয়েক লংপ
1: ফিফা ফুটবল।

লাপোয়ানা পর্ণাং লিতুম পখিলা লেখে পি প্যান কিলো নালুন আর জুইক লং টাংল আদুন থুতা পখিলা লেখে পি প্যান কিলো নালুন আর জু ঠুইক সিনাং আলো নালাম থে কে ক্রয় আতুম

লাপোয়ান পর্ণাং লিটু পখিলা লেখে পি পেন কিলোনালুন আর জুই ক্লং টাংলো আদুন্থু দ্য কিংডম ওয়ার্শিপ টিম পেন কিলোনালুন আর জুইক সিনাং আলুনালাম থে জিসু নাংকাং হন কোয়ান কে থে।

0: Cardam nilimen sami rupjili longhang pi nili rong lake lindok rong pi rong taralangso nili charli angdeng lake postgraduate nili chithan kangtung lake art and creativity bang asondu ekpek nilimen ni focus bang ke quilling frame porcelain clay explosion box making embroidery frames lahai nili laso art and creativity a joini nili small business start eklo ke start aningkan labangke 2020 November 20 COVID an inkan hot. Nili, naso business bang start ek lo je, muni tuma phan special gift lahai ki salam ji phan si mainly focus kardo.
1: Lapona pornang litum, rubjili ronghang pi pen lam thi arjuik long tanglo. Laki akashwani dipu. কেনং সৎক পাচিনি আলামজির আর্জুইক থা মোয়াফিয়া কায় হুদ রেংদোগ রেং নি পেন কে দলং জি আফান নন পেন আসাপ সাপ দিহিন কবিরটি এবে চিংহয় নং জি দিহিন কাপে দাম কচিরে থেক আতুমসি বিরটি থেক চি লাপেন কবিরটি পেনসি কচিং ঠুর আতোয়ার ডুন উঞ্জি আহক লাপেন নিং কচি থেক ক্লং আবেং অলংসি দিহিন বিরটি দাম নং জি কাবিরটি পেন হেনলো আতিরি কে মানজি লাপেন আতিরি পেন হেনলো মেথাং লাপেন দেত কাচিং ঠুর ইজি রিহিং আমে কে পন ই আরি আলং মে থুর উর ঠেক লং পুলোতে কাপা মেপজি আফান ল্যাং চর ইগ্রি আপ্রাংসি কেনাংলি মেন সুইচ লি ইংকিরিক নন ল্যাং কিচর কেনাংলি আকিসুং ফো ইগদেজি

ভান লাসি পাচোরাঞ্জরলাং আন্তা নিম্র কম পিনখাম পিঞ্চং দামাসার জুতাং কার্বিতা বলন চিনাম

এথাক্সিংরিংথোচ্চিদাম কাথিজুথান্দামালাম ওজারো মারাং পীর্থে সোকারবিয়াজাং কিন্তিন লংলেয়াং করসাং পিণ্ডেং সুম্পর্ণাদোলাং কার্বি তাং কাঞ্জিন চেনাম।

আনসিসের হনমি চে যান পাকলোসের হনমি কাঙ্গ্যাং নং নেলে জিয়া সাম্ফান চাকলক দেং চিরিয়া ফাং।

চয়তাং তাং রেৎসের কালেং পেন্দাম জাং রে রণ সিং পো মারাং লোডু না হোয়াং চোহাং লোডু না হোয়াং লংওয়ান এ রণ সিং তা চে লোডু লোতাং

চাকরি চাকর জুয়ালাম কালেং জাং জেলো নাং ফান জাং রে কে তাং রে মালাম কালেং আ চেলে নাং তাং।

0: The first batch of pilgrims reached the twin base camps at Nunwan in Anantnag district and Baltal in Gandharbal district yesterday under tight security. Governor of Bihar, Lieutenant General retired Sayyed Atta Hasnan, and Minister of State for External Affairs Pavitra Margarita will visit Iran today to attend the funeral ceremony of the late Supreme Leader of Iran, Grand Ayatollah Sayyed Ali Khamenei. In Ukraine, 27 people have been killed and 90 others were injured in a massive drone and missile strikes by Russia on the capital Kyiv. Damage was recorded in 30 locations across Kyiv, mainly residential buildings and civilian infrastructure. In Syria, an explosive device detonated in a Damascus cafe yesterday, killing at least 9 people. Interior Ministry reported the device was planted inside the cafe, located 100 meters from the Palace of Justice in the capital's Hijaz district. In the FIFA World Cup, Spain defeated Austria 3-0 in the round of 32 at Los Angeles Stadium in Inglewood, California, to book a place in the round of 16. Mikel Oyarzabal scored twice in the 36th and 89th minute, while Pedro Porro added the second goal in the 66th minute. Meanwhile, Portugal also advanced to the round of 16 after defeating Croatia 2-1 in the round of 32 match in Toronto, Canada. In the ICC Women's T20 World Cup, host England defeated South Africa by 40 runs in the second semi-final at the Cannington Oval in London to set up a title clash with Australia. Put into bat first, England posted 169 for 5 in the 20 overs, riding on net Shivar Brand 75 runs off 47 balls. And that is the end of this news bulletin.
1: লাকি আকাশবাণী দিফু জাইমেকি বাংলাকে এফ এম বেনালং পেন মেগাহার্স ফারুই সিরা টক বরা সিরকে নিউজ অন এয়ার এপ লাপেন রিস এপ আলং পেন সিতামিনাং লিতুম আকাশবাণী দিফু আজাইমেক আর্জু ইকলংজি নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ট্রকসিরা মিনিট কে প্লেংটাংলো লাসি আদুন্থু টকল্যাং আজাইমেক আংদেং আলং সামার ভেকেশন আহুত ওসুমার লাপেন আপি অপো তুমকু পিপিসি কে ক্লেম গে দাম নাং জিমালাপাং সুপুথা মিলিবন হানসি পি পেন জিহু চিপুট আর জুইক সিনাং আলাংলি পেন জিহু চিপুট পঞ্জি কে হুন মিলি ক্রোপি তোতাংতে আর জুইক সিনাং আলাংলি তুম পেন জিহু চিপুট আলামজির
2: পিনি লিলি তুম কাচোফা পন লাকি ইনুত লো থানবাং ফি মেডাম মেলিবন হাসি পিয়া ফাঁসি চোফা পন এগলো আলাং লিকে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় স্কুল আলং থানুন বোম আবাং ফিলো লাসি আলাং লিপেন সামার ভেকেশন মতে কফাং অ কাঙ্কির কাংহা পাপরাহুত কসন সি অসমার আতুম লো থানবাং লাপেন আপি আপো আতুম আর পুচে এ নং জিমাপু হাইহুই আলাম কাচেথান জিয়া ফানসি চিসিক পনলো লাসি মেডাম আপ্রাংসি নং লিফান আকাশবাণী ডিফো হেন প্যান সুরি সুরে কার্ডম পাচরিক
3: কার্ডম নীলিফান এপি নীলাদাক আনাকে ফা আপত নীলি লাসন লাইভ সেশন পুকে দুদুন লং লিপিনলা সিতামে চোরো পার্পিক লোদাক ডিফু রেডিও সেন্টার কেক্লেম আবাং ফি তুম দো আনা ফান সিতামে নীলিফান পো আন আপর মে সেন পেন পি নীলাসন আবার সাইনায় পিপন আপত নীলিমেন কে মিসেস মিলিবন হানসে পি লাপেন কে নো নমাত নীলি ক্লেম বোম আবাং কে নীলি ব্লক আন্ডার আন্ডার কাস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় লং নীলি ওয়ার্ডেন কাম সুপ্রিনটেন্ডেন্ট কাম হাদাক নীলি ক্লেম এক বোম নীলি মাহাং কথা কে দিম বাং গেল কে পারো খোয়া সেটা মে আফি কে চার্লি আবার সাই হালা সৌহুদ কাশিক স্যাক দো মিশন স্কুল পু এলং ওয়েট কে দো লাবাং কে কাউরি পথার আলং সে দো আমার সি নীলি পাই নীলি পো বাং মাথাল নীলি তুম দেন আরং অলং লাপেন কে নীলি তুম মিশন স্কুল লং পাদুন লো নীলি ফান নীলি

0: jakleng silopor nilipai nilipo nangbor i pik nilipan pathek nangpo athe hasu hut a din ke english po hormu ke thek bang kom pik anke hala so hut ke already mane ke tok ke lang official long sitame english bang ke dorkar anke lapu bang ke nilipai nilipo ke bahaini sitame asamis medium lage dengao high school long se ke charli amasila tum ami thang ke thek the a joine si mane nilisomar phante english pathegi মিঠাং তুমি থেক থে আজক লো লাশি নিলি তুম ফান এ মিশন স্কুল সেটা মেন পাতুন লো হুহুত লাপেন ফি কে আকু কাশিক সাকাতরা দকক মাসি মিশন স্কুল পেন কে নিলি ক্লাস ইউ কে জি পুডো হাসহুত নার্সারি এল কে জি ইউ কে জি পানসি নিহাদাক পড়িদুন চলো
1: তাতে নাংলি পেন কাছিনি কাংটং এলাপলো সামার ভেকেশন আল্লামা পুথাক নাংলি ফান নাংকার জুই পুয়া লাম গেলাপুলো সামার ভেকেশন আল্লাম নাংলি হেন পেন পাচিনি পঞ্জি মা পেয়া পথে সামার ভেকেশন পুকে পাডু পনিকল
0: সামার ভেকেশন লাকে ইসি কে নাংসত ওসোমার ফানসেতামে অলসো নট অনলি ফর দ্য চিলড্রেন মানে ওসোমার ফান্ডেড কালি টিচার্স তুম ফান্তা নাংকক

0: এবং লাসি ইভিনিং টাইম অলসো আর্লি মর্নিং লাগে আপায় তুম হেনলো মানে একটিভিটিস ইসি মা ইসি এটলিস্ট পাকলে এমবেক নাঞ্জি লাসি লাসন লোপতে লাতো মানে ও নিতুমকে ভেকেশন ল একদম পুরা হোল মানকে কি জুই ফানসে তুম ভানকে নাঙাই পিলো বসে নন ল আলম চিমাথা কক দেতে নন ল মানে নিমিথাংটাকে এক্সপিরিয়েন্স ট্যাং ল লাসো হরমো হাকোকোকে মানে পাই পোস তামে হেম দলং লে হাসহতকে নিতুম বিক্রায়া পর হাজিরা দুনাঙ্ক এই লাপু সাকুরিকে কেচেং পেনকে নিলি পোতা সাকুরি লং লে ল্যাং হাসহতকে মাসি দাম এট এটপ নিতুম বাই হলিডে পুপ মানে পুরাল হোলডে কিজুই নাং পুপলো নে বাঙ্গা আক্লেং পর নিমুমার ফান কেচেলানা এ কিতুন কে দ্যাং পি নে বাংলে আসাব সবে আছে তামে মানে লাহাই হুইতা চার্লি নাং কক লো পি পরমা পতে নিমুমার ফান চেলা না নাং কক লো মাতে আনা কেল একটা তো নাং তুমটা কুপিনে তকথা ইসন ব্যাককে গরম বন্ধ ফোমাত কিতাবটা বন্ধ হচ্ছে কেচকছে ইসন ব্যাক তকথা পো আনা কেল একসে তামে এ তার নাং লিম পিপ এঙ্গে হিজাব নাং যাপন পো আলাং মিথাং ঠেক ঠে আনসে তামে তক মই পপো আনকে নেতা নিমুমার লা বাহিনী পিনসৈন হোদ আরলো সৈন হোদ লা নিতুম বা থম আকি বিসি বাংকে কং এয়ারলাম পট লা নিতুম ব্যাং কে থম ফান তার লিম পো ড্যাক্সি নিতুম ফান হিজাব নাং যাপন বম পো বা নিতুম এটলিস্ট সামথিং নিতুম এ টেমলো টকলো আমার এ কুপি পদ্মা পলতে সামার ভেকেশন হোদ হোল ডে যে কিতাব বন্ধ কিতাব এ বন চেক লোপতে কে থেক আনা পাতা আবি লাপো মাকলে লাসে মানে লাসন স্টুডেন্টসকে দো ও গরম বন্ধ হবো মা কিতাব বন্ধ হচ্ছে পোহলা পেরেন্টস অমতা চুখিয়াল দে দেখ এই গরম বন্ধ হলে পোপ পাজু এর পো অন দ্য ফার্স্ট ডে অফ দ্য ক্লাস দ্যাট ইজ অগস্ট ওয়ান অগস্ট ওয়ান আর নি ক্লাস এন্ডামলো পোতে তুমকে চেং সি ক্লাস কে এনকে ডাইরেক্ট উই উইল নট টেক মানে লা চ্যাপ্টার পোকে ডাইরেক্ট নাম দে তুম প্রিভিয়াস নলেজ টেস্টিং হিলাম অলসো মানে ফার্স্ট ডে অফ দ্য ক্লাস আফটার সামার ভেকেশন বলতে কুপি সেলাং তুমকে এক্সপিরিয়েন্স মা লাই হইলে আর জুতা নাংছে থাক থাক থেলো বিপর্মা পোতে তেং নে লাপলো আজাদ চিচিনি নেলো জুই নেই পুলত জুয়ে রে জুয়ে রেলো প্রিভিয়াস নলেজ হলা প্রিভিয়াস চ্যাপ্টার লাতুম কুপি জি কে চারলি ত্যাং কে থান ত্যাং পর আন্দা থ্যাং তাবিলো লাসি ননা লমকে কায় কে মাতা টিচার তুমতা এ চোরু নাই ননা লম কায় তা মানে এসাইনমেন্ট হোমওয়ার্ক অ্যাক্টিভিটিস লহাই নাং কে লোদুনকে লহায়া ফানলো মানে লাতুম টোটেলি মাসি ইসি ওয়ান মান্থ পুকে হেলে একদম হেলো পিক আলাম মাতি লাগে নট ফর উইক অলসো ন টু থ্রি ডেজ পা হলিডেজ তা কালি ডেট মাতে পুরা ওয়ান মান্থ মাত মাতি দি লাসে টিচার তুমতা লা দেখা বাংকে মেসেন লো বা রেসপন্সিবিলিটিস তা থে পিক লাসে টিচার তুম কাদ্দো কাবে তা মে লা সব ব্যাংকে কাই তা টেকনি নির্দেশ নেই লাহাই অ্যাক্টিভিটিস কি পিদুন কাই কে তা মানে এলার্ট ডোনাইং লা সো হরমো বাংকে
1: চুরলা মিডাম টাংটি পুথ সামার কেম আলাম জিথারাম সিনা সামার কেম বুকে কুপি ফান্স কি পুলোলা পেন সামার কেম আলাম কুপি পি হরমো সিকে থান থান পচিনি জিমা
0: সামার কেম ইসি গ্রুপেন দাম্প দো পো হালা দেখ কুপি পদ্মা পোলতে মোপেন এলি তুমি থান বম আফ্রাং ফ্রাং কে মানে সামার ভেকেশন পোতে পুরা ভেকেশন আফ্রাং আলি নন তা লোমতে নন আব্যাং মতে আসন আসন প্রোগ্রাম দো সামার কেম পো হরমু তা নাং লুডলো লাসো হরমু নন নিঙ্কান হিনি কে থম বেলা এলি তুম কার বিয়াং লং লং কে লাসো হরমু কে দো কে সামার কেম কে হালা দেখ কে ন্যাংসট কে কুপি পদ্মা পোতে মোপেন এলি তুমি থান বম ওয়ার্কিং প্যারেন্টস তুমকে বোট ইফ মাদার ফাদার ওয়ার্কিং বোতে আপর চিপিউন এমাতি দি লাসে সামার কেম হরমোতে ইসিকে মেসেন লো লা বাংকে ফর ফিফটিন ডেজ তামে এরেঞ্জ পো বা ফর হোল মান্থ ওয়ান মান্থ তামে এরেঞ্জ পোলা তোম হাদা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টিভিটিস বা ক্লেম পোলা তোম ভান তো মানে প্যারেন্টস মেন কে কে দৌড়াব সি কে ক্লেম নাং পো একচুয়ালি কে সে তামে আপর কা দূরিয়া যোগ সে মানে প্যারেন্টস তোমতা সামার কেম লং কে তৈ দুন লোমাতি হাদা কি লুন কে কান পেন চেং লক পিয়র ঠে কে চার্লি ইয়া দিম লো হাদা লা তোম ভান কাপ্রেক কাপ্রেক অ্যাক্টিভিটি টিসমেন্ট বা ক্লেম সিলা তোমান মানে বা রিফ্রেশ পোলা তোমান লালো সামার কেম নন লমকে সামার কেম ইভান লোয়ার প্রাইমারি স্কুল তোমান থা দোলা দো বম হতা মেহে মানে সামার কেম ফর থ্রি ডেজ ফর সেভেন ডেজ পোদাক বেলেগ বেলেগ প্রোগ্রাম অ্যাক্টিভিটিস এরেঞ্জ নন লমকে আকো ইসিবাংকে গভর্নমেন্ট স্কুল তোমতা ইসিবাকে মে দোল নন লম অ্যাক্টিভিটিস ইসি অলিম্পিক পোলা সো ইসি আ গ্রুপ দো লাদা বাংকে অ্যাক্টিভিটিস লা আর্নি সোপ পিক একদম গরম পিক পিনিকে ক্লাস এন উন এ পুলংতে মানে অসমার ভান অ্যাক্টিভিটিস এ পাকলেম নাং পো অ্যাক্টিভিটিস শুড বি লাইক দ্যাট সো দ্যাট মানে হালা নলেজ বাং তা গেন থেকে যা হ্যাঁ যেন বা ক্যালকুলেশন অ্যাক্টিভিটিস তো হাই মেনে বা ড্যান্সিং অ্যাক্টিভিটিস ড্যান্সিং বলতে লাগে ফিজিক্যাল ডেভেলপমেন্ট ফান

0: Well, some different different activities teacher tumta develop kori mela arni so piklo polote class class ke en on e mati all time class ke en on e latum e gorom a temperature a bisi lo polote ili teacher mata don e la sila so hora banke kupilo e governmentum isi a facilities nange pi banke olympic la isi activities a group do la daga bangsi ili tum ka to kawe mane teachers tumta manela activity pa claim si hala so a group long chi share nangpo different activities hula tumse I activities option ta nang people mane group long nang share pola son son activities pini gela son si paklem nahi la son si that was for the development physical and mental development for the students lage la son lo yo
1: tante madam puthonali phanankar jui gela pulam inora so phan ka pathek ji pulote apia po tum da copy pi ke than si ke meji osomara tum phan kapaching thoriya phan
0: la nono loma osumar pen pranga osumar ke preko haku ke prang prang litume ke charlie bomb hot ke mopen lipulo teacher center teacher ki kupima ki pu elitum ke mani teacher yo ingni noi pute ingni po teacher this is right okay right sita nona loma o somar banke lapukali det asab o a prang ben kachi prek do athema nona ke develop bom lo mati ajada hormuta la sino loma o somar banke ke bai pe nei alang tuma things itum do dunang ji la phan study ji pute at least mane 15 days ke nang ji inoda o so phana behavior a behavior bang chini paprang na lang aprang sike ke kenang sot ko people ma pulote a behavior chini ne aja japan ekdom ili ekdom pusher at la thek vekning la ekdom tok vekning puke un e no no son pangbar da menili tum residential school ke all kgbvs ke nili tum ke never enroll mane school dun de pinla la tuma phan mane arta ke puke 15 14 13 elo stame to school dun long le derlo ko people ma pote kave ka duria joinelo ako ison do ke drop outs drop out ta do pick atok anu ke non survey dam pulote আপে ঠিল প মানে অসমারকে আফাই দো ও প এ ব্যাং হেমচু বিদুন দেট প ই মানে হালা কাপড় হি ব্যাংকে আপি পো দো এটিকে ক্লাস ওয়ান ক্লাস টু তামে চার্লি দোন পো আফি ব্যাংকে চার্লি লং দেট পো অ্যান্ড ইন সাম অফ দ্য প্লেসেস আর লাইক দ্যাট লাসন ল যে এল পি স্কুল দো এম ই স্কুল আবে হাই স্কুল আবে লাসন তা দো মাতি লাসন তুমকে মানে হালা কাবে কি উন এ তুম ব্যাংকে আই হেম পে না ডিস্টেন্স দা হেলোভিং পুলোতে ব্যাং হেম তা চুবি দুন থেক থে থে বা এ না নে রেন হাউস পোতা ঠিক পি থেক থে লাসন কা দূরে পোল ফানে পাশাং কক পো সো this kind of students we have in our school nitum latuman ke than ke pathek je phanke we have to study their behavior koson malhayo somar phan study at a pc cheng long ji latum phan even nili tum long la sona student ta do je arta ke ini arta teng langdam lo pote lage class 8 9 nang pu sita me non si nili tum a b c a me ke pachini lang ke than lang sita me is sona banke a also marta a willingness do nei ni ta taking tung bo ja he e aning ki hang po hormone do nang ji la pen ge di hala peer learning la tum a group do po mati la son pen ta la tum he di isi ke charli don aning ki hang aning ki rung pon ola so hormone do nei la sin ni le mo pen ta first and the mention lo ke mane also mar han pa the gi pute a sab bagli tok ta appreciate pick nei la tum phan o nang thek pick lo mane a ke ro pi pick nei an lo pote la tum he di so hormone nang charli dunji phansta me aning hang pong ke latom so mat ke no osomar milai de ajha tum ke slow learner ta do adhok tum ke thek da pik tum ta do kok mati lasi la sona long ke mane so phanda paching barnang kok lo lasi ku pi posi non lom osomar tum teacher ke 45 minutes ke class ke en ke same lo so phanta sita me la so 20 students sang bong sita me 15 jon bang e thekun ser lo পাঁচজন বা এথেকনতে দেলো কুপি পদ্মা পলতে হালা তুমি স্লো লার্নার টা হাই মিনি লাসিক এ টিচার্স তুমতা লাসি কাইতা রিমিডিয়াল টিচিং আবাঙ্কে টেংনি নির্দেট নেই আফটার তুমলা ক্লাস টেস্ট এন এট লোপতে কোম্মাত আও সো সি কি উইক নাই মা লাগে এ থান বেড়া তুমি চিচিনি লোলাকে কোম্মাত আও সো সি কি উইক মা কোম্মাত আও সো সি ফার্স্ট লার্নার মা লাহাই পেন বাহাক এ সি হেদি লাসি কাইতা রিমিডিয়াল টিচিং বাঙ্কে কিনাং সত লাপেন পা দো verney. Ako parents atum sitami, hem do kok ahut sitami, emek vekle patok sitami ke patoklo. Lasi adung ke dudun bang tengni ni det nangji, usumar long. Kaya kita adung si dudun eng non lom ke pilos.

লাপুয়ান পর্ণাং লিতুম আসন আসন লুঞ্চিত আর্জুইক লং টাংল লাকি আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়াপর পরফাইনর কে প্লেংজি ডক ডগল লাসিনাং লিতুম দিল্লি পেন কাপাচেতাক সমাচার প্রভাত হিন্দিয়া লামপেন আর্জুইক লংপো লাপেন পরফাইনর কেব রামিনিট ক্রিপ হ পর্ণাং লিতুম দিল্লি পেন লেথত কাপাচেতাক মর্নিং নিউজ ইংলিশ লামপেন আর্জুইক লংজি।

0: lasting weeks of heat and humidity, states the pioneer. Sirsa Kino earns GI tag, decade of scientific farming bears fruit, informs the Tribune. And finally, simple but effective, Citizen Kane is fueling England's World Cup dreams, writes Hindustan Times about England's football skipper, Harry Kane. And with that, it's back to you, Abhishek.
1: Thank you, Shubhadra. And now, before we end the bulletin, the headlines once again. Prime Minister Narendra Modi and his Japanese counterpart Sanae Takaichi strongly condemn terrorism and violent extremism in all its forms and manifestations. Election Commission seeks responses from rival factions of Trinamool Congress regarding competing claims about parties' organizational elections and authorized signatories. Annual Sri Amarnath Yatra begins from both Pahalgam and Baltal routes in Jammu and Kashmir. Iran's Supreme Leader Mojtaba Khamenei to skip Father Ali Khamenei's funeral over security fears. Spain beat Austria 3-0 to enter round of 16 at the FIFA World Cup. And BCCI announced a schedule for India's two-match test series against Sri Lanka to be played from the 15th to the 27th of next month. And with that, we end the morning news. Have a nice day.
2: লাকে আকাশবাণী ডিফু জাইমেকে বাংলাকে এফ এম বেনা লংপেন মেগাহার্স ফারুই সিরা টকবরা সিরকে নিউজ অন এয়ার এপ লাপেন রিস এপ আ লংপেন সিতামে নাংলিতুম আকাশবাণী ডিফু আ জাইমেক আরজু ইকলংজি নন স্টুডিও ঘুরিয়া পর পরফাইনের কেব রামিনি থং কেব প্লেংটাং লসি আদন্থু কার্বিলা মার্জানালুন আ জাইমেক আংডেং আলং কেচেং সি ইকায়ামং ওয়েলাম আর্জানা লংপেন অল্পনা ক্রুপি কিলুনালুন আর্জুয়েক সিনাং আলুনালাম থে পিচিং কাংহন ততাংতে আর্জুয়েক সিনাং

0: ইংরজির কিহির আর জুইক সিনে আহির জি রমেন লাকি কার্বি লামেত বরগ্যাং আলং রয়সু হিরজির ইসং লং ইথা নিসেং আকি দো লাপেন চিনি লো মানং ততংতে আর জুইক সিনং লবংসু আহিরজির
1: নিলিমেন থারে আতুর সন্তেরন নিলি দংকাম মুকাম নিলি বহা বাংকে নিজন হিরজির বাং শিপন আহিরজির মেন চিনি লো মানং কার্বিয়াং লং কেমে পিয়াং লং লাপুসন চিপু লংলে লোমা নন কার্বিয়ারাত কাছে সং মেক্রি মেঘলাং এ অক এভি কিলি নাং কপি কোসন আফান চিনি লোমানাং হেলে কামান পেন চিপু নাংনে লাং ইলিতুম কার্বিয়ারাত সুং অংলাং কার্বিয়ারাত আসো আকেমাং প্লেংথিপ কালিলাং মুন্থি পার্শিক পামে থানাং মোকেবাং জিলাং এফ্রাং লা ইতুম কার্বি আহামফাং রেংডক রেং নি পেন কেদো জি আফান নাং তা দোথা নাং সেং কেমন নেসেং আকিদো কোসন কপি পেনসি পিনি সেং আলো কেদো আচারনম নাংজু থেকপ নাংজু দেতে কোসন প লাপু কাজাদি আনসি কাইকে আনি থন নাংলো সেংবে আমুমাং আলং কেদো নাং সুম্বি পু আন কেমেসো বাদু আফান্তা পাচেরাই লংলেলো আথেনেসি ককভেটলো নাং ফান রিজাক আলং সেরাহন জেংসু থির থিপ আসেংবে আলামু ইতুমাং বংশী দো নাংপো পাদনাং মোকাই ফারো কাংহন আহির জুমে ইতুম দোয়ারপো লাসিপিনি নেসেঙা কিদো টকজের পেন নাংলোপো আথে আপর কাদু রেলো আর তা নে বাদ বম তাংলো নেতা মিলো রেনমে আর তালু জংসিমো নেসেঙা কিদো লংলোতে লাম্বয়া বীরতাসো মেসেনপো পুসি রানাম আহির জুমে হাংলো সিনিং কিলির ও কাংহন আংসং লংথাতে সিনিং কিলির আলির কেমে কমাৎসি পিনচংনি চিনি ইংটুং অং হেনে মাহন তালক দুনরি ইংজার দুন সিনিং আরিরি কেলাং দুন সেং ইংসাম অং পিনি ইতুমবাং হেনি আকাই দিংপি সিনিং কিলির আসনসি পেমা নাং পুতি নাং পেনে বুচেরাপ আলুতি কার্বি আহামফাং নন কার্বি আহামফাং কিসুং পেন জগ উন এলাং কাংচির কালাং ইট পেন কেফো নাং কার্বি তাংতে কার্বি পু আলাম সেং চিবি এ লোমা ইতুম আহামফাং বাং আখাই নাং চেনেক হোলো বাং নন ক আন সুং নাংলাং উন এলো ও হেম্ফু মুক্রাং নেপে জগ নন নাং কাছিক্রং কেথে কেদিং নাং চেজ ডেট পোমা নাংসের কার্বি আংলং কার্বি আমফাং আসার তি আলং নন মেক্রি মেঘলাং দো বিনং চেসং নাং জি আসন দো আন চেসং এডলো বিনং কে জুৎসি কাচেসং লা হাঙ্গার স্রাইট জুৎনাং পো বিনং বরগাঁও আলাং রয়সো অরুণাচল পু ইসি আমালং দো লাংরয় ইসি কিলিক্রং আমেন তা চেথাং ক্লং বরগাঁও পুসি আমেন পাথিরলং আপর সেংক্রেং মালম লাংকেথেপ লিক্রং হালং সোসি ক্লাংডং ওয়ে আতুম কিজুই সেং কারং বারলা আপর রুয়ে কেজাং চেকাপ উন এ চেলাং ফ্রং সিতা মানতুনে কে কাপ দেট সেং কারং আদিম কেমে ইংলং সি চেজেংরন কেতাং সেং ইংসাম দুন অং কার্বি আলামেত কার্বি হামফাং আংবং নেফান্তা নন আকাই আফং লামেত আপিরথেয়ালং মাসাবসোকে নিকিরো দো বিনং রানীবাং রাপেন কিচি আন নিসেং আলং নন মন এ কাইকে দো বিনং নেতা থেকথে তা কেমন আথে নেতা কার্বি আলামেত চিংহন বিনং নন বোচে আকাই ইসি আফং সুমিন্দার আদাং আলং ইপিয়ালামতা পালে দুনাং আংসং কর্ণ
0: লাপন আপনার লিতুম আতুরসং তেরন পেন মিথাং কাসনসে হিরজির কিহির আর জুয়েক লং টাংল লাকে আকাশবাণী ডিফু জামে কেওয়াং লাকে এফ এম বেনা লং পেন মেগাহার্স ফারু ইসি রা টকবরা সিরকেপ নিউজ অন এয়ার এপ লাপেন রিস এপ লং পেন সিতামিনাং লিতুম আকাশবাণী ডিফু আজাইমেক আর জুয়েক লং জি নন স্টুডিও ঘুরিয়াপর পরফাই কেব রা মিনিট থংকে প্লেং টাংল লাসি আদুন থু আসামিজ লামার জানালো

0: লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ক্রেসি প্লেংটাংল লাসি আদুন্থু নিং আরলো আলামথে আজাই মেগাং ডেঙালং রেণুকা তিমুপি আনিং আরলো আলামথে আর্জুইক সিনাং
1: কারদম নেমেন রেণুকা তিমুপি নীলি নন কেদবম রং প্লিম প্লাম বিম ইংটি আরং নেলি নন থান পাচিনিপন কাংতুং কে কোসন সি ইরিদেং ইলি সো আলো আতুম হেম ইংনি লুন পেন তাংকা কেপাবাং নাংজিমা নেলি পেকক আবু কে হম নীলি নিং হ্যাং ইকপিক লাপেন লাবাংসো আসাই কে ক্লেম পেন তা ইরিদেং তাংকা মাসাপ কেপাবাং ইসি কেজয় কে আবার সাই ইকলো পেকক আবু কে হম কিসুং ও আসাই কে কালি লাবাংসো আসাই লাকে ইলিতুম হেম আবিন তরলুন পেন তামে ক্লেম পন মে হান আন চতুনবম লাপেন কাপ্রেক কাপ্রেক আসাই ক্লেমবম আহত চিতামে ক্লেম পন মে পেকক আবু কে হম আতঙ্কা পেন নীলি হেম আলং আসনজন কেনাংসৎ আহরমু সীতামে চিরি ইপন লংল
0: লাপুয়ান অপর্ণাং লিতুম রেণুকা তিমুপি আনিং আরলো আলামথে আর্জুইক লং টাংল আদুন্থু সুয়ারলো আসে আংতং আজাই মেকাং ডেঙালং কিফির কেথাক আপুথাক রূপতা তেরাং পি প্যান চিহু চিপুট আর্জুইক সিনাং আলাংলি প্যান চিহু চিপুট পঞ্জি কে স্যামসন ইংটি ততাং তে আর্জুইক সিনাং আলাংলিতুম প্যান চিহু চিপুট আলামজের
2: লাকে আকাশবাণী ডিফু পিনি নীলিতুম ইনুত থেরাং কেথাক আহিন কেথেক সের আবাং ফিয়ফান কচুফা পনাতেং পেন আলাংলি সনসুরিয়া সাই চিবিকক পেন ওয়াংসি নন আকাশবাণী ডিফু রেডিও মাইক্রোফোন লগনাই নিতাংল আলাংলি লাকে রূপতা তেরাং পি তারালাংসু লিন্দক রং পি আরং লাসি নি নাংলি ফান নীলিতুম আকাশবাণী ডিফু আহিন পেন সুরি সুরি আকারডম নাংপাজে রেগলো কারডম
3: কারডম
2: তাংতে নি পিনিলি তুম চেথান নামছে নাং নাংলি কো আনারতা হুট পেনসি ইলি তুমলা কি ফির কে থাক আহিন না থু নাংলি কে ক্লেম দুন চেংলো নাংলি রেডিও কারজু আকরতে ইয়ের তুম ফান থান পন ইজিমা
3: নীলি কে হো কোসন ল পে থাক থাকলো ভূপেন্সি নীলি কে থাক কাচারলি মালাচন

0: Paranpo.
1: Nang paranpo, ahon nang tonlok po, ang kini lilang bang lo patari pinang po, ran pinang po, ang kia hi ihum pinang po, ang ke bang ke haradak aterang along ra tanili pawur pitikang et nang po, ang ke bang patak lok po. Lapulok tanili hedi pen na andolok.
0: Tangkela nang lilong nang kacharli dunjian ng kehanga tumbang ke nonoma ke nang litek long lela.
1: Lapu bangga nili long nang ketak nun jipu bangga abe setala pisa menang ran pita pupo ingke nilita angke oso nang ran pipe puta puai helo bang taning kehang lo pupo he angke nili bang ta pupo nang jong se tak te po te nang ran pipe puta pudun dun po nili bangke ni mane kasilya lo monon pitan jok plot pupu yale he nili bang ta he lasi patang te pulo te ni nang ran pipe puyalo ki pudundun ta he patang veg nang po ne nong du nang puyalo he
0: me pigalam lo ni nang li rong sia phanta chethana teng pote nang li ran pi de rate
1: mane ni li bang ke non mang ke kase ler lo puyalo ke ran pi ta he mina mina chi thek nang po puyalo ni li mang ke he
0: kala
1: mane ran pi de pi de lo te ke ni li bang ke Islam tek bom po he ke hala mina bang ke akijoy si olok lok pong ke mina tek te det pu mati pu yalo ni li bang ke mata ke e
0: mi pilon tang te ili tum lang dam polo te non ke sorlo so tum ta do pik la pen anu tin le ke thek et kali te ma sita me no ki thur mi awe phan nang li hin pen kopuson sila soa hin ka paching thur jima mate anu tinta ani ge hang ji ma mate kwana ki sung ma kwana ki joy ma la so puthak nang li than pon jima
1: nili mang ke nang thek dun te puyalo nang mane nang kachali ji ani hang pulo tin li ke than ji puyalo sipta me mane ani ako ani hang he putin nili ki than ta কোসন লকে থান বর ইরা তা থেক থে মতি আনিং হ্যাং চেট নিং পুয়ালু নিলি বাংকে হে নাং থেক দুন এতে পুয়ালু নিলি বাংকে ইলং বাংরা নাং কেচালু ইয়ানিং নাং হ্যাং অনতে পুয়ালু আকু নন বাংকে নিলি তুম থাক উলু মতি কে তে বক তে রায় তুম তা নন কে পি গে থাকছি নাং চি হুং দুন সাই দিল নিলি তুম আরং সিতা হে la pige thak la non nili tumbang ke thak pik lo mati chibura therang ta bang ke thom thom lo ke hala misina therang ta hini ni lo mati anke non ke na ke thak dun atum du ulo non bang ke he te bok te rai ta
0: kala me pig lo ni son thak thak si e atok anu mate karju long an ani tum ta me ili tum ching ki alam pen alang li tum ta bor ipo po li tum kroi pon na tang te ni e নারি লাবাং সোয়া সাইকে ক্লেম দি বিচার লাম ইতুম হিসাব দাম লো পোলো তাংতে নাংলি চিকলু ইজন আথেরাং কে থাকবেন কো আন আতাং কা চিপা লং পন উন্নো লাতামি নাংলি থানজি মা
1: চিকলু ইজন নন না লো মা আকো আদিয়েন থং কালাং লো আকো আপি পুলোতে নন বাংকে ধরক চাই ন সুনি পন বসো মেক পন আপি দ পন লাহাই কাছিপুর থেরাং কে লাহাই গে জয় চেট মাতি কে থাক কোন মা কি শিখল কে থাক জং সি শিখ পুলোতে চিকলু জন কে কাছিপুর থেরাং কে থেরাং থম অন পুলোতে কোন থেরাং সি কে নিলি তুমবাং কে আনাম হাং ও এ সুরি সি কে চিকলু জন পতে সুরি থম সুরি থম কে লং ও
0: সুরি কে থম
1: মানে কোন মা কি উন ল হে কোন মা কে থাক ইমেনা কবর ই পুলোবো এমনামা কানমা কাবর ইলো লাগে সিতামে চিকলু জনকে পাকথম উন
0: পাকথম উন গালা আদর কিছু তুমবাং পলতে হালা তুমবাং কাকো অং থুমু চট
1: অ অংমে চট প অংমে চট প হালা আদর সো ডাক প হালা আমার বং পিনে আবাং আসাব ও অং চেত পুলতে হালা বাং কা আদর বাং কে সো ডাক প কে থাক মাং আসাব ও লেন চেত হালা বাং
0: ইংল্যান্ড চেত
1: ইংল্যান্ড চেত হালা বাং কে
0: তাতে হালা তোমার বাং কয় কন আনা দর্শি নাংলি তুম কে থাক পিপিল
1: হালা কে ইসিলাম হালা কে আপি আমাং আলিং ল আমাং জং সি এ কোসন ল সুংক্রুং আহি জং সি আমার বং পিনে দো আহি কি রুং নাং

0: छोटी सी प्यारी सी नन्ही सी।
1: লাপন আপর নালিটুম মুম্বাই বেন কাপাচেটাক বিবিধ ভারতীয় জামেক আর্জেক লংটাংল লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও করিয়া পর পরফাইকে থামরা মিনিট প্লি কেবরা ফপ লেংচি ডক ডকল লাসিয়া দুন থু নাংলিটুম গুয়াহাটি পেন কাপাচেটাক কার্বিয়া জামেক আর্জেক লংপ

কর্ডম লাকে আকাশবাণী গুহাটী মহাবাহু বীরটার জিঠা বীরটার পড়িয়াবাং নীলি মদন সিং রংফার হাওয়ার আর লু লাঙ্কেথে লাং সানবমল বন্টা ননান্তা হিনী ডিস্ট্রিক্ট সুরিং কয়রা ফো আনসো শেয়া মুলুক লাঙ্কেথে পেন কিসুং ফোনাং লাং আসাম স্টেট এসডিআরএফ অথরিটি পেনকে থানকে পাচিনিকে ধেমাজি লাপেন ডিব্রুগড় ডিস্ট্রিক্ট আবেনাইতা সুরিং কয়রা ফোরা ফারোহিসি আনসো শেয়া মুলুক লাঙ্কেথে পেন কিসুং ফোনাংল লাপেনতে ফারো কেথমরা থ্রকসির কেবরা কেথমরা টকবর ফ্লি ফ্লি হেক্টর কিটিকি কাংহয় অলংলে লাং ইংলুমল ডিস্ট্রিক্ট হিনি অলং লাং কেথে পেন কিসুং কে ফোনাং আরাডাফান কেরাপ লাপেন কেপাটো কেপাঠা কাফান কেচেপাচং হেম সেমারলো লাপেন লাহাই কেচেপাচং হেম অলং নন আন্তা বাং পারুই সিরাইং করা সিরকেব আমুলুক চেপাচং বমলাং পিনিং আফ্রাংসি লাং কেথে হুট কাপড়ে কাপড়েক ডিস্ট্রিক্ট অলং লাংটেং টোয়ার দলং লাপেনতে কাপড়ে কাপড়েক ইনফ্রাস্ট্রাকচার নহকল এনএফ রেলওয়ে পাটুমি আরবে কেজাং কেথে লাপেনতে লাং কেথে পেন ফেরি মেমে পু লং থং কেপ রেল লাইন আদিম পাংথেক পনল রেলওয়ে ডিপার্টমেন্ট লাহে আদিম আলং থাং আঘটনা কেপাডো লংলে আফান চেরক টক পেন দল ফেরি মেমে রেল লাইন আলং কেলাংচারি পাডো পনল এনএফ রেলওয়ে চিফ পাবলিক রিলেশন অফিসার কেথান কেপাচিনি পনকে লাংকেথে পেন কাহেনু ধেমাজি সিমেন্ট সাপুরি রেলওয়ে আদলং পুথত কিকিম আফান এস ডি এস ডি একটা আর ডি এস ও টিম দ্রুইং মাতে আরজান সেমারল কাজিরঙ্গা ন্যাশনেল পার্ক লাপেন টাইগার রিজার্ভ ফরেস্ট মারাত মারেং আপি লাংকেথে পেন কেরাই কম আফান লাপেন ন্যাশনেল হাইওয়ে কেপার হুড কেরাই কম আফান আসাম পুলিশ আইজিপি অখিলেশ কুমার সিং লাপেনতে নগাঁও ডিস্ট্রিক্ট কমিশনার দেবাশিষ শর্মা পাটুমি ন্যাশনেল পার্ক ফেরে মেমে আহাবার আলং লাংচারি দামল লাংঘেথে আহুত মারাত মারেং আপি কেদো আদিম লাপেন কেচেহেলা তাতোয়ার কেরাই কম লাপেনতে ন্যাশনেল হাইওয়ে অলং গাড়ি মটর কেচেহেলা স্পিড কে কন্ট্রোল হাডা কেদো আরাত লাপেনতে তোয়ার কেচেহেলা আমুলু কাতুম ফান কেরাই কম আপুথাক আলাং লিতুম বাহিনী কামার দিপিল আলাং লিতুম নন লাঙ্গেথে পেন কেচেদান আফান পেনাং আন আর দি কেদো আকাম পারিদেংল

চিফ মিনিষ্টাৰ ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা হাৱাৰ কেপাচিং থুৰা ফান পাতুমি দিল্লী কিমিয়ালং বাংফ্লি চেণ্ট্ৰেল মিনিষ্টাৰ আফান কাপ্ৰেক কাপ্ৰেক চে টংপনচি মাই পাদুপন ল চিফ মিনিষ্টাৰ একেহাই কেচে টংপন আহুদ মিনিষ্টাৰ আটুম পেন ফিচাৰী ডায়েৰী ফাৰ্ম লাপেণ্টে এয়াৰ কমিউনিকেশ্যন চেক্টৰ কেপাচিং থুৰা ফান আৰ জে কিডিং পেন প্লেনিং কেচেমাৰ লাপেণ্টে হাৱাৰ আলং লাং কেথে পেন খি দাঁত কানে হক আৰ আফান কেৰাবা ফুটাক চিংকি চিংভাই পন ল চিফ মিনিষ্টাৰ একেহাই আদাবাপৰ ফিচাৰী ভেটেৰিনেৰী এফেয়াৰ্ছ মিনিষ্টাৰ ৰাজীৱ ৰঞ্জন আফান চে টংপন ল লাপেন ফিচাৰী লাপেন ডায়েৰী ফাৰ্ম কেপাচিং থুৰা ফান চিংকি চিংভাই পন ল বাংস ফি আলাংলি পার্লিয়ামেন্টারি এফেয়ার্স মিনিষ্টার কিরণ রিজিজু আফান চেটং পন্ড আলাংলি তুম বাহিনী ননহেড হাওয়ার আলং লাংকেথে পেন কি দাত কানহক আরার ফান কেরা পাপুথাক চিংকি চিংবাই পন্ড আলাংলি পাতুমি সিভিল এভিয়েশন মিনিষ্টার কিনজা রাপু রামমোহন পেন্টা মাই পাদু পনসি আসাম আলং এয়ার কমিউনিকেশন কে পাংটাং আপুথাক চিংকি চিংবাই পন্ড আলংলি আর্নিকাংসা মাপর সেন্ট্রেল রেলওয়ে মিনিষ্টার অশ্বনী বৈষ্ণব আফান্তা চেটং পন্সি আসন আসন প্রজেক্ট আলামা পুথাক চিংকি চিংবাই পনল মাইকেপা দোপন হুদ লঙ্কা পেন উমরাংসু আকিমি রেল লাইন ইনফ্রাস্ট্রাকচার লাপেন্টে ভারত ভুটান রেল প্রজেক্ট আপুথাক চিংকি চিংবাই পনল হাওয়ার আলু লিরসেং কেপা দু আফান পাইপাই চেকলু নিফাই কেপ পেন লাখ কেপ চার্লি বাং আটুম থাইং পি আকলিম কে এ আলং কেপাচেরা পন আফান স্টেট গভর্নমেন্ট কাম পারি দেংল স্টেট গভর্নমেন্ট হাওয়ার আলং ক্রো রিসি থেং পি আকলিম কে এ আফান কাম পারি দেংল ফরেস্ট মিনিষ্টার জয়ন্ত মল বড়ুয়া পেন্সি পাতুমি বাংস আলাম থান পাচি নিল বাংস থেং পি আকলিম কে কেপালাং আফান জব কার্ড আবাং পু আফান আর পু পিপো স্পেন ওয়ার্ল্ড কাপ ফুটবল কে পাথু কে চেপাটে প্রি কোয়ার্টার ফাইনাল আংদেং লিডুন ল বাংস টিম পাটোবে নক আউট কে পাঠু অস্ট্রিয়া আফান গোল কে থম ফাইবে পেন পারেম ল স্পেন প্রি কোয়ার্টার ফাইনাল কে পাঠু পর্তুগাল পেন চেডানপ পর্তুগাল পিনি আদাব নক আউট কে পাঠু ক্রোয়েশিয়া আফান গোল হিনি ইসি পেন পারেম ল বেলজিয়াম ইউএসএ লাপেন্টে ইংল্যান্ড কেজে পাতে প্রি কোয়ার্টার ফাইনাল আংদেং লিটুন টাংল ইংল্যান্ড উর্মিয়ার নি প্রি কোয়ার্টার ফাইনাল মেক্সিকো পেন চেডানপো পিনি বিরটাকে পানসি হিংটনিক

লকে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বিয়াং ডেঙেবাং লকে মিডিয়াম ভেবল মিটার্স ফারুক লিরা ক্রে সিরা তকবর ফো কিলো আর সালং ফারু থ্রক সিরাইং করাসের ক্যাব লপেন এফ এম অলংকে ফারু ইসিরা ইসিরা তকবর থ্রক মেগাহার্স পিনিকে জাখং নিফাইকে থম ভমতারনি

0: elang joy in huar lo e hambia long ta cancer ke so long the duma ke mong ami hi duma ke mong me atuma phan kar ut pen a joy ne e ok e pran heno i dak ji la si hi thi kulat motor career lo la pen monit kaching lum along duma mong me det nang ji oso ka chopathe asar pi maratuma phan duma পাচুছে দেড় নাইজি লাপেন মং মে দেড় নাইজি কেমেসেন আজির পজির পিয়া তুমা ফান দুমা তিরবা ভেদেসি আকেমে আর্তা কাবে দেদ আও সোমার তুমা ফান দুমা পাচ্চো লাপেন পামং লং লে দেড় নাইজি নেইচি বি একথা ইলিলে দুমা আফান কেচো কালি বন্তা দুমা সি এফান এ কেচো ইলিলে বিড়ি সিগারেট আফান কাংসিপ কালি বিড়ি সিগারেট সি এফান এ কাংসিপ দুমা আচুম আফানলে ইলি মে কাপেচো কালি বন্তা দুমা সি এফান মে এ কাপেচো
1: আদুন্থু লুঞ্চে ঠাকাং ডেং পিনি লুঞ্চে ঠাকাং ডেং অলং আফ্রাংসি জিতেন টারাং লপেনতে রবিনা ক্রপি পেনকে লুনা লুনা আর্জুই লংপো আলুনালাম থেকে ডেং ঠা আর্জুইক সেনা

আদুন থু ফ্রেসিং টি সোল আপেন দে রুবিনা ক্রোপি প্যান কেলুন আলুন আলাম থে পাডু প্যান আবে আর্জিক সেনাং আলাং লিতুম প্যান কেলুন লাবাং সলুন।

Lapana por nalitum Guwahati pen kapacheta karbia jamek arjig long tanglo lake akashwani difu non studio kuria por 5 lira mini tongke ba por chok ek tanglo la seridio nakor jurun ke do anara da panile la taron par pe ani kansama kardom na pajerexi pini adun thua transmission impu poniklo jamek ewang lake fm benalong pen paroi sira to borasilke megahertz la pen news on air f pen tanalitum কিন্তু অনাজা মেঘটা অর্জুল ইকজি আদুন্থু ডিমাসা লিরমিয়া লোন আজা মেঘ ডেংলং পেন আসনসন ডিমাসা লিরমিয়া লোন আর্জুক সিনা আপ্রাংসি বিনোদ দোলাগপু পেন কিলোনা লোন আর্জুক সিনা আলোন আলম থে টিনিভো ওয়াইশু হাদে

lapana por nangle tum dimasa lirmelon ajai mekang denglong pen ason son dimasa lirmelon arjiglong tanglo lake akashwani difu jai meke pachetak ponbom lake fm benalong pen pharu sira to bore sirke megahertz lapeniu sun rf pen tanali tum kido anachai mekta arjulong ikji adun tu bodo lirmelon ajai mekang denglong pen ason son bodo lirmelon arjik sina aprangsi বিকে মোহন থাকুরিয়া লাপেন জনেটি বড়ো টম্পেন কিলোনালোন আর্জিক সিনে আলোনালাম থে বেজিং বিবার

লাবণ পৰ নালিতম বি কে মহন ঠাকুরিয়া লাপেন জেনেটি বড়ো তম্পেন কিলোনালন আর জৈকলং টাংলম আদন্থু ইয়াসুদাবারি কিলোনালন আর জৈক সিনে আলোনালাম থে লামা নাইয়া।

0: মো পিও পেন কেক লা কেক তা জ্বর পোপসে মাথা পনল হে ই বনাই বম ল
1: দেলা ক্রিমবন কাছিলাম ক্রিমবন পুসনা আর জুপে হে ক্রিমবন কাছিলাম কি কুপিপি হরমু ললা মেলং কেরাহি লং সে বনাই পোমা আমাতে আলং প্রেক লা ননসন ওভেন পিনি নে দোকে মাটি দি লাসন আলং লকা বনাই ই পোলাকে
0: ক্রিমবন লা ব্যাংকে মে পেন্সি সেমার প ক্রিমবন আগে হালা প্লেন বন জিতু লা বার্গার লং কে এন এন লা সব বন ব্যাংকে লা ব্যাংকে ওভেন লং সে সেমার মার মে পেন দা ব্যাং সেমার হে তা মিনি বাং মে পেন ব্যাংকে ঠেক ঠেক ফুলি হাই পেন ঘে দি আমার নি বাং ওভেন পেন সে হালা ব্যাংকে সেমার তা মেলা ক্রিম বন লা ব্যাংকে মে লং লো জাংঠু পেনসে আর নু পোলা তুম ব্যাংকে জাংঠু আর নু পার ব্যাংকে আর নু টাং দিয়ার লোপতে এঁকে লা পু পু সেক রিং রাং লোপতে উলাই পোলা সে এঁকে ক্রিম হি দন্ঠু পো ক্রিম হি পঙ্কে লা ক্রিম বন ক্রিম বন লো কে লা ব্যাংকে এঁকে ক্রিম বন তা মি তিনটা সাইজ দো নিয়ে বনাই নন মাতকে হেঁটি তিনটা কালি চারিটা সাইজ দো একটা ব্যাংকে লা ব্যাংকে আবং লং লো লাগে জেনেরেল মাজকটা চলং লি আবং লং লো আর ইসি ব্যাংকে ওয়কিং বং আসন আমি এটা ঠে ঠে দেড়ল হ্যাঁ তা কিসে মারল ই ওয়কিং বং আসন পঙ্কে চেরি হি হিদুন পো লালে একটা সেপ লো দেপেন কে ইসি ব্যাংকে পু পাদিং জ্বর পা ফ্ল্যাগ পোয়ারলো সি ক্রিমি হি আর একটা ব্যাংকে লা ডোনাটস হে লাসে মার পন পন লো সে লাতুম ব্যাং লক জাং থু পেন কার নুতুম লক লে সারিটা আইটেম দলো
1: তে লা বনাই সারং বং আন কে নাং লি লং কুপি এবং সে অর্ডার কে অং নাই ল
0: নি লি লং ব্যাং কে লা ক্রিম বন হেন ল ক্রিম বন ব্যাং কে অর্ডার দো ও ই লা পেনসি পিনা আন কে সুলি ই ল ক্রিম বন লা আর নি সিয়াং বং লং ক আন ল এ প্ল্যাং ফারু হি নি প্ল্যাং ফারু কে থম কে অর্ডার দো দো ক্রিম বন তুম ব্যাং কে হে কে লা এ প্লেন বন লা হাত তুম ব্যাং তা পিনি লা তুম ব্যাং কে পান দাম ও ই লা তুম কে প্ল্যাং ফক কে বাক্সি দাম চ আর নি সিয়াং বং ল তাহলে ক্রিম বন বাঙে প্লাং ফারু থম ল আনকে দাম দাম হে আহত পেন বাং বাং প্লাং ফারু প্লি প্লাং ফারু ফ আন বাং বাং হে প্যাকেটিং কুড়ি প প্যাকেট হিসা প প প্যাকেট লং ফেন প্লাং কেপ কেপ বনাই পো হে
1: লাভ প্লাং ফারু কে থম প্লাং ফারু প্লি ল আনকা বনাই কে নাংলে তুম দিন তু চেরাই দেত পমা আমাতে লাকে বেলা লাসন সিক এন ল অপর বাংকে
0: এ চেরাই রে ই আদাব হেদি আদাব সয় বাজি পেন্সি চেং চেং আপনার কে কে বাজি অর্ডার আলিং ল হে অর্ডার ডুপিক হল পতে আদাব 233 লাসন পেন থর পো অর্ডার কম হে হল পতে 6 লাসন পেন চেং পন পো হে এ 6 পেন চেং ল পতে 10:30 ট্যাং পো পানাপর কিছু ও এ
1: তে লা নাং কে থ নাম দাম কে লা রং আজো কুলাত লং সে কে থ নাম মা মতে হা বজার পে নি নেলা আকে থে তুম তা নাং লি লং ওয়াং ওয়াং ল অর্ডার নাং কে এন ফান হে
0: ও দো বজার লং তা এ লং দো বজার লং লা জি তুলা জামবিলিয়া থন আথেং নু লে বিস্কুট দোকান দো মতে দি এ বেঙ্গলি দোকান লা দাক থ নাম দা পান্দা বান বাকি কে কে লা লোকেল লুলাংসো লা মার্কেট লং থন দাম প আগে লুলাংসো চারিলি লং দেট পেন কে মেন্টিলা রং কিমি লা হে লা পুনা নানি লা সন দোকান নহে যে থন নাম দাম কে রং লম দোকান হাই তা থন দাম
1: লে নাং লা ক্রিম বন কে কো আনা দর পেন সিনাং লিগে পি দাম দাম লত কুলা দা লং কে
0: কুলা দা লং কে নিলি কে কে বা সেকা প্লি পেন সি কে পি প্ল্যাং লং হে প্ল্যাং লং সেকা প্লি পি প আগে এই হোম লং কে কে প্ল্যাং ক্যাপ দো পমাতি পপ্লি ক্যাপ সি এন এন ল হে যে ক্রিম বন তামিলা আনসে এনল আমার হালা গোজা লাহাই তামিলা আনলো সেকা প্লি লো আঁকে ব্যাং সেকা ফপেন জঠু পঙ্কে
1: তাতে খুরমা ব্যাংকে এলাকে কোসন ল নাংলি লং অর্ডার কে কম হেক মা মাতে লাতা লা ক্রিম বন আসন অর্ডার দো ল লাতা
0: লাতুম তা অর্ডার কে দো আর নি সি লং হেদি লাতুম তা এ প্যাকেট প্লি ক্যাপ প্যাকেট ফক ক্যাপ কে দাম লাতুম তা আঁকে লং বেদ দোকান কালি দিয়াত মাতি দি আঁকে লা প্যাকেট ফক ক্যাপ কে এ লং দোকান পিনি পিলো পোতা লঙ্কা প্রেক দোকান বা আকো পেনা বা আকো প্যাকেট ফক ক্যাপ নাং পো আসন তিতি লাতুম তা দাম কে দাম হে তা মে জাসমিয়াত পেট কে লা ক্রিম বন হেন ল নিমকি খুরমা লাহাই তা দাম কে দাম তা মে জাসমিয়াত পেট কে ক্রিম বন বাংসি অংছে
1: নাংলি মো পেন পুল 2016 নিকান পেন ল পুলো বিস্কুট কাছিল তেনতে পিনেং আন কে পিনাং আন নিকান দল মাটি দি কাছে নাংলি বিস্কুট কাবো নাই পেন ল কপি পি আওয়ার সাই নাংলি জিলং ইল স্থান জিমা
0: বিস্কুট কাবো নাই পেন লা বাকে সুমার টাকা পড়হি আপর পিনাক মা হেদি সুমার কে পড়লং সি লুট কে লুট এড ল বাঙা থম তাঙ্কে প্রাইভেট স্কুল লক্সি কে পাদু নাং সে ল লা বিস্কুট কাবো নাই পেন চট ল দেট পেন কে কোলা ক্লেং বাং তা নন মেট্রিক পাস দেট পেন কেন কে নন আজমল কে দুন লা তা আন তা কে নিল বিস্কুট পেন লক লো লা পেন কে হেম তা ও অটো ট্রাক তা

0: go charli po chok chi po ti mithang ke chi chodat po somar tan do ma ti somar phan pini po che ron det po na na phi chok lo jor me lo perfect lo la an sing ke cho jor don dong go jata cream bona se mar ta la san lo ke chen go ke he charli don lo charli don pen ang ki mithang hem nang le rok pen ang ke na chi smar tho bang ke chok che dar lo la ta ini ni thom bag do la ta chi ke smar ha la an pen sing ke la ta ke cho jor don hai lo
1: গোজা গেলা কেনতে ইলিন লং কো আন বাক উলাইল
0: ইলিয়ান লং পেন হেদি আসে পালিং ল দাতম তা লা পাস তো কা তুমলো পতি ইলিয়ান লং প্লাং ফকে বা তামে লা তুম বাঙ্গে খরচা থে ও গা তুন জাং থুং সে পে গোজা সে মার বাঙ্গে ইলিয়ান লং প্লাং ফকে বাঙ্গে বাং হে তালা ক্রিম বন তুম বাঙ্গে লা তুম বাঙ্গে ইলিয়ান লং প্লাং পিট প্লিকে খরচা কে ইসি কে সে বে গোজা লং কে পান বস্তু তা না ও এ মাতে জাং থু কলা জাং থু পেন বেকিং পাউডার আন বেলো খরচা কে দাঙ্গে কে সিনি নাং পো হে
1: এপ্লাং লং গেন তেলা গোজা কে নাং কো আনসি বোজারা লং কি পিল এপ্লাং ইদুম ল হে ইদুম লং হে
0: এপ্লাং লং লাতুম তা সারি টোকা এ নীল বাঙ্কে আদর বাঙ্গে পাবাদ দন হাই হেদেল মানে নাং সাই নাং জি পয়ার ল আপ্লাং পাথি আঙ্কে আদর সো দেখ পতে মুনি তো হেদি কিছু মানে কাছো নাম তুমবাং রং আজু চটলি মানে তিদি কে নাম তুমবাং আসা ও পেনি আর কা জাতি টিব পপ আনাং ও এ তালা সেকা ফো আদর টু পোলতে হে না তুমলো পতে নাং সাই দে তিয়া মাসে নীলি বাঙ্গেলা সেকা ফো আদর তুমবাং সি বনাই রং দে তিল আপলাং বাং বিচাত চাত পে হে বজার তুমবাং কে আপলাং থে তান তান মতে পহলা তুমবাং সেকা কে তামি বজার বাং কে বাং মুনিয়ত কে প্লাং কি দুক মিলাই এট সে বজার কে দামি মাতি আন তামি রং আজু লং বাং কে কি দুক পান কে প্লাং ও তুম কে আবি মাতি দি আমার সে সেকা ফো আপলাং দম সে বনায় রং পেতে
1: নাংলি ফান গেলা রং তিবক তেরাই তোম আন কি ক্রিম বন সেলাম পকে নাং চিনি হোর ল লাসি লা তিবক তেরাই তোম আন তা লাদাক তং নাং কে নাম নাম লাসম দুতা দম
0: তিবক তেরাই তোম বাং কে ক্রিম বন কে ভেরা পেন চো নাম নি ই নিলি লং সি নাং কে নাম দন আং সে হে ই কিন্তু নি পেন দেখা বে দে পছন্দ কে ব্যাং ভেরা পেন বান প তামে পিনিয়ার নি আন কে দাপ প্রাং বাং ব্রেকফাস্ট কুরি জি যা জি পসা মে ডাকসে বাং পয়সা না চে অলিং লিং প বাং রিং টি প ক্রিম প নাং নাম রিং টি প প যাত্রা কে হেম পেন সি দ কক টিক ল এক্সট্রা কে কাইতা বনাই পন ল না বজার টু না নি দোকান তুম লা আন লা আন নাং জি পসা মি হেদি রং আ সর তাই নো ভাই নি বাক নাং নাম জি মি নে পকাই থাই দি লা তুম ফান তাপ না নি প্ল্যান কে প্ল্যান কয় কে ঠিক পিপল নাং নাম তা নাং নাম বাং দল আনি বাং তা হ্যাঁ মানে ইনুর নাং নাম নি তাই ইনুর নাং নাম ল রং সরম তা নাকি রাব নিয়ম ল হ্যাঁ ইনা সে রাব দুন ও লো নাকা হন ল মাতি লাপু আন তান্তি বজারটা লসন বিস্কুট কে দো ও মাতি তা রং সরম থাই দি বজার প্যান কে নাম নিল লা ক্রিম বনি লং কে লং অ্যাভেলেবল হরম আন গে হ্যাঁ ডাকসে নাং ছো নাম নাম ল এম কি খরমা পতামি আনি ক্রিম বন পতা মি ডাকসি না চো নাম রিং টি কে অং অং লো
1: তে নাং লীলা হিম কাছে মার বাং কে ক্রিম বন ল
0: গোজা
1: গোজা
0: এ নিমকি
1: নিমকি
0: কুরমা
1: কুরমা
0: কে ভুজিয়া
1: ও লা তে ভুজিয়া বাং এ কসো ন কাছে মার জি গেলা বাং নাং লি থান জি মা
0: ভুজিয়া লা হেদি ভুজিয়া লা বাং কে কে নে বেসন পে বেসন পে সি থাং তা বেলো লা কে বেসন পেন পোলা কে নে এ কসো ন পো ইংটি পিডন চাদান বেলো আঙ্কে লাটুম সে মিক্স পো লা পেন হালাকে আল্লাহকে সরি ইয়ে পদ দলে অনলাইন শিখে অর্ডার হেদি এবং তো অনলাইন সে অর্ডার দা লা সব পদ পেন সিং কে বোনাই ইপো লা আপ ই ফ্রেড ফ্রেড চাপ লা বজার লম তা দো হ্যাঁ বজার লম তা দো দো লা
1: অর্ডার দো মা ভুজিয়াতা
0: ভুজিয়াতা হেদি ভুজিয়াতা অর্ডার দো লা হোটেল পে নিতম কে হ্যাঁ লাতম তা অর্ডার দো লাতম বাঙ্কে এ পে নিয়ে পো বাদাম পিদুন প্রে পো হ্যাঁ লোন তা দো পো আঙ্কে মন দিত আঙ্কে না মানে হ্যাং ও আঙ্কে ইংটি দক জক মাতে দি আঙ্কে লা ডায়াবেটিস পে নিয়ে তুমকে লাভ আঙ্কে চনিং হ্যাঁ ও
1: আমাদের নাংলি কে আচ্ছা তা বনাই থাকে রা ভনাংলি নিজে আকুলাত কে চিংপুই ফানকে নাংলি নিং হাং হে মান
0: লা বাং তা নিলি নিং কে হ্যাঁ পুবাই ফেট সামে পে নিল কসন লা পুঞ্জি বাং কম চেট পুঞ্জি দেখ পেন লা হিম আছে জ্বর পেন তা লং কে লং ল হে লং ল পোবয় ফির তা মে লং দে দেট আঙ্কে সোমার তুম তা ফিস স্কুল আং সে মাতি দি আঙ্কে লা তুম হান পি দে দেট আমার সি ইমি থ্যাঙ্গা চিং পুই ফান বাং কে পুঞ্জি বাং কম চেট লা মো প্রাং বাং মাথা পন বম পো হে তা মে নন কো কে উন ই চেট লা ইনিং কে হ্যাং লো মিঠাং চিং পু দে দিব ফান তা হে তা নন কো উন ই চেট লা
1: দে লা নন কুপিল নে প্রোগ্রাম আসন দতাব কে মাটি দি নন তা কার বি ইউথ ফেস্টিভ্যাল নাংলে পল আছে নাংলি না ইউথ ফেস্টিভ্যাল লং সাতা মেলা সন কুলাত কি বিদুন জি

0: نانا كوكي ماتها دوما
1: نيلي لا سونا كولاد بدون هداك بدون تان ان بانكي بدون دي دات بدون دي دات تي بانكي داك تانكي ني لا سونا كولاد بدون دي دات الام بانكي هلا بولي نيلي كولاد بدون رونغ بولوتي انكي داك لا نيلي بارمينين كاستمر توم بانكي انكي هيم لونغ لي دات بو كي لا توم تانكي كي ني بو مونان في كي ني لي لونغ ان انو دي دات بو ماتي دي بو ماسيني هداك بانكي اكولاد بدون تان انكي بدون دي بو واي فيت سامي هداك দাম পো কাস্টমার তুমহান চর জুদুন দুন হেদিন আনি হোটেল পে নি তুম লং হ্যাঁ চর জুদুন দুন পো ফেস্টিভ্যাল সেক্টা নিলি হাদা চ জর্দন লং লো মানে পিদুন লং লং লো কেনা নিলা চুনিং তামে কেনে লা 26 জানুয়ারি হরলা সহতা হেদি লা ফিল লং ফান পুন্তুম ফান অর্ডার দোনি তুম আলা সুর প্রাং সুরি সি অর্ডার পিদুন লং লো চুনিং তা সোনা থাকছে আর প্রোগ্রাম কাপড়ে কাপড়ে লং তামে নিলি পিদুন লং বম লো আনি স্কুল স্কুল লং আনি প্রোগ্রাম দো পাই হই তামি হেদি স্কুল লং তামি পিদুন লং লং ল আনি ফিল লং আনি পার্টি তুম প্রোগ্রাম দো লাহাই তামি পিদুন লং লং ল হে
2: তে নাং নি লাগ অর মুগে থন নাম কে নাং লি টাঙ্কা বাং কে নাং চিলং ফিট মা মতে মো লা আহর মুকে নাং তং নি তুম ফানাং এ পিপি ল টাঙ্কা বাং কে
1: না টাঙ্কা বাং কে নি লি আদাপ থন নাম বো মতে দি আদাপ থন নাম পর নি সাম বাং চিলং থু ফিট ফিট আর নিসাম চলং ফেট পো লা পেনসাকু লা পুথত আর নিয়ে ফান কে আকু শপিং না করি ই থুপো আর পান নাং দে দা ফেট আন পু কে চং হং কে চং হং নাং নি হে পিনিয়ার নি আন তা আর দাপ থন নাম দার নিসাম কে পেমেন্ট ফেট দিতে আলং তিন দা দুক আকু লাট সিতামে সেন কে লা রং রং আজু লম কে কে নে আ দোকান পুতামে লা তুম তা সন লো আর লা তুম বাং কে কম চট চট মাতি দি নাং কে এন্ডন হে পর দাপ পো আদা মানা পিদন ফিট ফেয়ার তেঙ্গে কাতে ক্যাং হনা পিদন ফিট পো তাহলে অর্ডার দো ও কুলা তুম ব্যাংকে আদাব থন দাম তেং কানি সামসে নাং পিদন পো
2: দেলা নাং লং নাং চেরাব দুনা ফাংকে কো আমসে কে পিপি লর্নি সিয়া লং কা
1: আনি শিলং নিলি পিনে ফারুই সি সি পিপি এ আনি শিলং ফারুই সি তেতে আকে চেকলো জন তে কে নিলা হে 2600 বাং পা হে এ আচে ক্লো এনজি মা পোতা লাং বাং তা নিলি নিলি কে আনি বাং সে পয়সা দরকার পনি আনি বাং সে এন্ড দ্যাট পো আচে ক্লো পেন পতে ক্লেম ক্লেম ক্লেন নন এ পেনে পো সুরি থম নাং পিপো পুলা হে এ তা মিয়া লাং বাং তা নি গে আনি বাং সে পয়সা কে দরকার পো আনি সি আ হিসাব এ নাং পি রং পো আমা সে আনি সি লং ফারুই সি সি পিবো আলম সো গান মাতে আদা আলাং আট বাজি পেন বাং পো 10:30 তেঙ্গে কে টাং লো
2: নালিলা বজারেন কাম কে থন নাম কে নাংলি নুগা টং থন নাম মা মাতে লা নাং রিসাং হো পেন টং থন নাম দাম
1: লা কে থন নাম হো বাং কে লা কে নিলি নো বেট সে থন নাম দাম হে এ স্কুটি পেন দাম পো ডাক পেন চেং পন পো লা হে লা রং আ ডুং লম পেন চেং পন পো কে বজার বজার পেন পু বাং থু পো লু লাং সো লু লাং সো পেন আং কে ডাক লু লাং সো চা রিলি দেখ পেন কে মেন্টি লা টং নে আমা না খাং আন ওয়ার হে নন আন্দা না খা নিলি কে বুনাই কে চেং পেন নন আনন্দা না খাং দন ওয়ার লা কেন লো লং সোচা রিলি ডাক্তার লতুন কিনে ল ডাক্তার এক তুম হোটেল হ্যাঁ তুম তা হ্যাঁ নি কে বোনাই কে চেং পেন আনন্দ নাং খাং দন বেড় লাং লতুম তা সব পার্মানেন্ট কাস্টমার রং সে লি লতুম ফান বাঙ্গে হেদি মানে কসন কপ আর গেফ পাদো কফি ফান বাঙ্গে পিনে ল মাথা থেদে তিতিকলো লাসে লং কাপড়ে কাপড়ে কুলাত বিদুই বাঙ্গে আর পড়ছে লং লেদে তিতিকলো
2: তে পিনি নাংলি বিস্কুট কাছে লাম পেনাং আন চিনি পন ল তাছে নাংলি ফাঁসে তামি চোরো ল আপর নাং চিপি দুন থেকে পর ল আনা পর কা দূরে পেন সে নাংলি পর নাং চিপি দুন থেকে পর আকাশবাণী দি ফুয়া হিন পেন পথ নাংলি ফান সুরি সুরিয়া কার্ডম
1: কার্ডম নাংলি তুমি দি ফান ডাক নিলি হেম আনা কি হুমরি থেকে পর কার্ডম সুরি সুরিয়া কার্ডম চিপি থে ল নিলি
3: লাফন পর নলি তুম রং রূপা চয় মেকং ডেঙ লং পেন কেক লপেন আসন সন হিম কাসা লামা পুথা জলেন ইং টিপি লপেন হুনমিলি ক্রোপিয়ং বং চিহু চিপুত আর জুগ লং টাংলো লা কে আকাশবাণী ডিফু জয় মে কেপাচিটাক পনবম লাগে এফ এম পেন লং পেন ফারুই সিরা তো বড় সর কে মেগাহার্স লাপেন ইউ সন এয়ার এফ পেন টেনালে তুম কেদো আনা চয় মেকদা আর্জু লং ইকচে আদুন থু আজাই মেঘ লাগে পিনি আসার লামথে পিনি আসার লামথে লাগে বাং আরি মুকা আদি কাংনি মাতে বাং পেন আজক মান কেলং দুন লামথে কে মান মুকা আপে কে আদর লাপেন আমান থে দুং

0: كاسل.
1: লাপনাপর নালিতম কার্বি লোনবারেম আজাই মেগাং ডেঙ্গলং পেন চন্দ্র সিং ক্রো পেন আসনসন কার্বি লোনবারেম আর্জিগলং টাংলো লাকে আকাশবাণী ডিফু।

0: আর্জি মতে সোলার যা কংপেন কপি পি ল আলে কে লংদাম দে সোলার তা ইসিয়াদর কে সপি গাজক মনি রাতুম কাছো নাম দাম জিয়াফান আনিং হ্যাংলো পুবই ফেট সেটা আদর কাছি উন এয়াজক কেনা মাফা ইং আর পি গাছি থেকলং সোলার যা কং কাসেলাম জিয়াফান আদর জুম হেকপেন লং আথায়াবি লাপেন্ডেট লং রিয়া লং সোলার পাওয়ার প্লেন কাসেলাম মাতি কি কেম জিয়াফান কে জয় কে কালি লতা পেনাঙান দিহেনাথ দামচি লাসি লতা ইসি কাটেকুক আসাইল আর বি কেজাং পিকা হুত লাপেন আর নি কাইকে তা নি অবলুই দোয়ার পুলোতে লতা সোলার যা কং আফান তিকুক দেজি লাসন আহুতকে সোলার আমি আবি দেজি আথেমা আর নি আতুরং ট্যাংকে লং লি দেট আজক সোলার আমি চেথরলং লি দেজি হেমাসার নুঙালং সোলার কি বি আহুত আর নি তোর প্লাক ফ্লি পুলোতে লতা যা কং আবি দেজি সোলার কি বিয়াদিম থেং পি থেং প্রাংসি বিন থিবলোতে লতা সোলার আমি লংলি দেজি তোমনার বিকে থেপি গাহুত
1: লাপন পর নালি তো লামজর আজাই মেকং ডেং লং প্যান সোলার এনার্জি আপুথা সেংকান কে মিং টিপি পেন লামজর কে থান আর জুগলং টাংলো লাকে আকাশবাণী ডিফু আদুন্থু পিনি আলামচির আজাই মেকং ডেঙ্গলং প্যান আদা মাসার ইংকুংহিনি প্রডিউসার মতে কপাকলাং আবং প্রদীপ রং ফার লাপেন আদুন্থু কেপাকলাং আবংকে স্যামসন ইংটি লাপেন কচেপাতে দুনাতুমকে ধানিরাম রং হাং অমরজিৎ রং পি সবেন সিং তেরং লাপেন রোহিত ইংহি
2: লাকে আকাশবাণী ডিফু পুথত ইংকুংহিনিয়াং ডেং কার্বিয়াতুম আদামসার কুবুসংসি কাপিনচং পিনথিপন আলামথে লাপুসন হেলো আজোয়ার নি কেফা টাংডেট পেন আফি পোলোটাংতে লাকে আদামাসার মতে আদাম কাংথুর আংডেংল লাসি লবং সো আংডেঙ্গলং আদামাসার কাংথুর পোলোটাংতে দন রাব জিরপো জিরপি সারফি সারফু আক্লিমাংফার লাপুসন্তা মে আকেনাংদ লাসি আদামাসার কাংথুর দামদে আপ্রাং আদাম কে দামজি আহেম তোনাসার কেক্লেম কে দাম লাপেন আরং আল নাকি পিদনজি আফান রিসো ইজাং তো আফান কাপার জু দাম লাপসন তামে দো লাসি লাসো আংডেং আলংকে হেম তু নাসার রং আসার আহেম দামসি রং আসার আফান তামে মান পেং পি এ তাফি রিসো ইজাং মতে ক্লেংদুন ক্লেং সার পো তোম ফান্তা মান পেং চি পি পনপো ক্লেং সার পো আফান মান পেং চিপি দেট পেন কুপুসন সি হেম তু নাসার লাপেন ক্লেং দুন ক্লেং সার পো তুম কাছিহুত পনমা লাতা লাপু হেনল
3: ও নাং মে কার কে প্লাং ও নাং মে থুর কে প্লাং এ পিনি আর নিলে এ পিনি আর জোলে এ সার আংনু এলার আংনু হরমাই পেন হরথাই পেন বান্তা পেন বহত পেন নিতুম ক্লেং সার পো আংনু ক্লেং দুন পো আংনু আমা নাঙ্কা চেপালে আপেং নাঙ্কা চেপালে হরবং নাঙ্কাংলে বংক্রক নাঙ্কাংলে পিয়ালাম লোমা পিয়া কি লোমা নিতুম ক্লেংসার পোতং নিতুম ক্লেংদুন পোতং ওভে আংবং ওদন আংবং এ রিসো অংবং এ এ জাং অংবং ওভে পাংকাইলোমা ওদন পাংকাইলোমা রিসো পাংদন তং এ জাং পাংদং তং ওভে আংবং ওদন আংবং রিসো আংবং এ জাং আংবং লামকে ফোলোমা কী কে ফোলো মা লাম দং দায়লো মা কি দং দায়লো মা তংতে তে কি অপর টং কাংহয় অপর টং তে কি আলামলো মা কাংহয় আলামলো মা হরমাই দো ককে হরথাই দো ককে এসার আংনো এলার আংনো তা নাংহুত নাং কগলো নাংপুত নাং কগলো নাং মেকার আসার মিথুর কে প্লাং হোদে কার দং
2: ক্লেং সার পহুত পন্ডেট পেনাফি হেমতু নাসার তামে কপুসংসি কাছে থাক দুন মা লতা লাপু হেনল
4: ও নাং ক্লেংসার পু রিচো ও নাং ক্লেংদুন রিচো এ রিসো পাংদন আবং এ জাং পাংদন আবং ওভে চারিয়া বাং ওদন চারিয়া বাং হে পিনি আর নিলে পিনি আজোলে এ এসার আংনো এলার আংনো এ নাং ক্লেংসার পু আফান নাং ক্লেংদুন আফান এ হরমাই পেন হরথাই পেন আমান পেন আপেং পেন

0: আমা নাকি পালে, আপেং নাকি পালে, এ সুরি আলাম কালি, ফারো আলাম কালি, আরবি আলাম কালি, এ নাং উবে আং বং, নাং ওদন আং বং, এ রিসো আং বং, এজাং আং বং, লাম দংদাই লেডো কালি, কি দংদাই লেডো কালি, এ লাম কি ফো কালি, কি কি ফো কালি, এ জো নে মেকার কে প্ল্যাং, মিঠুর কে প্ল্যাং, নিশো কে প্ল্যাং, নিশু কে প্ল্যাং, নন জো এ পো আর জে কিলিট, পি আর জে কিলিট, সি এ বুছে আতোমো, ইংতুং আতোমো, এ চুকিম আতোমো, চোরাং আতোমো, আনি সি আংকো, আনি সি আনি, বাং পুথে আতুম, পিঠে আতুম, এ বাং মুখ্রাং আতুম, সিনঝা আতুম, এ পরম বি টিকাং, পুথি বি টিকাং, সি বাং হারলং বি আতুম, বেলং বি আতুম, তা পরম আংথুন দেংদুন, পুথি আংথুন দেংদুন, বাংস পরম, বাংস পুথি আতেং, এ পরম কাং থুরজি, পুথি কাং থুরজি, আদাম কাং থুরজি, আসার কাং থুরজি, এ আনি সি আকো, আনি সি আনি, নাংতুম পাতুম রাপেট, নাংতুম পানি রাপেট, এ নাংতুম পাওয়ে রাপেট, নাংতুম পাওদন রাপেট, সীতা নন কে নিশু কি প্ল্যাং কে, এ উফ্রি আতুম আসন, উথুং আতুম আসন, তার বাংগাচিরি, আথন বাংগাচিরি, সি বাং বুচে ইংতুং পো, চকিম পো, চোরাং পো, তাংতে এ ওবে পেন চিকাক নাং পো, ওদন পেন চিকাক নাং পো, এ রিসো পেন চিকাক নাং পো, এজাং পেন চিকাক নাং পো, এ ওবে পেন চিকাক আহুত, ওদন পেন চিকাক আহুত, এ রিসো পেন চিকাক আহুত, এজাং পেন চিকাক আহুত, ক্লিংসার পো আতুম, নাং ক্লিং দুন আতুম, এ ওবে হেজা নাং বং, ওদন হেজা নাং বং, রিসো দো আন, এজাং দো আন, ওবে নাং পেংদু নাংজি, ওদন নাং পেংদু নাংজি, এ রিসো নাং পাদু নাংজি, এজাং নাং পাদু নাংজি, মে নাং পা রুদু নাংজি, এ লাং নাং পা রুদু নাংজি, আলো নাং পিদু নাংজি, আরং নাং পিদু নাংজি, পু আলাম, পু কি সি, মা নাং কি পি, পেং নাং কি পি, এ বং ক্রক পেন, বং চিন পেন, বান্তা পেন, বহত পেন, হদে
1: লাপুসন সি হেম তু না সার লাপেন, ক্লেং দুন ক্লেং সার পো তুম চেপা দাম এত লো পুলো তাংতে, ক্লেং দুন ক্লেং সার পো তুম তামে আদাম আসার কাং থুর, কেমে সেন কেমে এত জিয়া ফান, রিসো ইজাং আর নাম পুৎসেক থারলন, মাতে জির কে দাম আহুত আলাং তুম কাছি কি আর নাম আফান, আমেন এন সি আদাম আসার কাং থুর মে সেন জিয়া ফান, আহির জুমে পিদুনসি বংক্র আর নাম পুদুন পো, রিসো ইজাং আতুম পেন চিংকি চিথান এত আফিলো পুলো তাংতে, আদাম কে দাম জি আতুম দন রাপ জিরপো জিরপি চেফো চেরো সারফি সারফু রিসো অকরজাং আকলিমাং ফার লাতুম জেং তয় জেংনি পেন দামসি আ অং আহেম আন পালে দামপো, লাপেন হালাপু আ অং আতুম তামে দন রাপ চেফো চেরো জিরপো জিরপি সারফি সারফু লাপেন আকলিমাং ফার চেপার জুসি হালাতুম তামে আদাম কাং থুর আর নিয়া ফান হালাতুম তা ইংহং পনসি মেসেন মে এট পেন আদাম ইংথুর পনপো, লাসনসি আদাম আসার কাং থুর আহুত আং দেং, কোসনসি আদাম কেদাম আতুম আ অং আফান মান পেং চিপি এট পেন, কপুসনসি আ অং আতুম আমিয়ালি না ফান কি হুট পনমা মাতে কাচিপা দাম পনমা লাকে লাপুসন হেলো,
2: এ নাং নেমে আতুম নে লগ আতুম জো পিনিয়া দাব কে মে আদাব কে চক বারমে আদাব বারমে আনিলে হিথি আনিলে বরবা আনিলে মুলং আনিলে মুসেং আনিলে, নাংলি পোহো পেন নাংলি সিপং পেন, নাংলি সার পেন নাংলি লার পেন, কেথে পেন কেদিং পেন, হাবে পেন হারেন পেন, সারফু পেন সারফি পেন, আকলিম পেন আংফার পেন, গেং তয় গেবাং জেংনি গেবাংরা, অং কেংরি নিহু কেংরি হরবং পেন হরথে পেন, রেব নাং জেপাং দুক মো নি জেপাং দুকরা, কার্ডম নাঙ্গা পালে কার্ডি নাঙ্গা পালে কে, পিচিং আলাম লোমা পিচিং আঙ্কি লোমা, এ আবং দকক আথে দকক কে, ফুমাং হরাসনরা কালিদেত সেরো হরাসন কালিদেত, ফুমাং হরাসনরা সেরো হরাসনরা, পু চমাং মাং জন্মাং মাং কে ঠেক ঠেদেত লাসি, নাং হুট নাং কগলো নাং পুট নাং কগলো, নাং নেমে তুম নে লগ তুম হিথি কে দুনতং বরবা কে দুনতং আহুত কেলে উন এলোমা আদা কেলে উন এলোমা, অং আহেম নিহু আহেম বাসান নাঙ্গা চেহাং বাসুং নাঙ্গা চেহাং লোমা, মা তাংতে এ পালাত কে দামতং পালেং কে দামতং আহুত কেলে উন এলোমা আদা কেলে উন এলোমা, মা তাংতে নীলি ফিলি নীলি ওসা তুমতং সোপাংকি সোপাংকেট লঘু লক ফ্লেপ কে দোষী পাঞ্জি কে দো পাতে হং কে দো,

বোচে ইলাম থে জুতাং চ ইকে লাই বং চিন বং মে পেন ইনং নে আথে নেসি পং ফুং।

0: ci dunlo lasi ahema re tangche le rok api pesele risele longsi puthot apia po hempen nangka chelo dun apia rike kache thondam thu aphansi peso riso kache thon pulo lasila peso riso kache thon anke bongkrok pom pholo lasila peso riso kache thon along tame kopusonsi lama saratum kache padam mate kache hutma labang so alam the tame arjuponik sina
1: ও নাং নেমে সারা তুম নে লক সারা তুম পিনিয়া নিলে পিনিয়া জলে অং কেংরি নিহু কেংরি আন কেসার কি ক্রিয়া পর নাংলি সো পেন নাংলি মুন পেন এই নাংলি সার পেন নাংলি লার পেন রি সো পেন এ জাং পেন আবং নাঙ্গা চেলে থু আথে নাঙ্গা চেলে থুকে পিয়া লামলো মা পিয়া কিলো মা আদাম চকটাং দেট আসার চকটাং দেট আফিলে অং কেংরি নিহু কেংরি আবং নাঙ্গা চেলে আক্রক নাঙ্গা চেলে থুকে চারজু জে তা চক চে চেথান থে তা চক চে লাসি নাঙারজু নাং কগলো নাংহুত নাং কগলো নাংপুত নাং কগলো মেসা রাতুম লক সা রাতুম
0: লাপুসংসি আং আনিহু তুম কেহুত পন আলাম থে আমি এলিন তুম তা চে থাক দুন পো আমি এলিন তুম কাছে থাক দুন আলাম থে কে লাপুসন হেলো
2: আয় অং আতুম নিহু আতুম জো পেদা বাদাব জো পেদা বার নিলে অং আকেংরি নিহু আকেংরি আবং না চেলে থু আক্রক না চেলে থুকে এ জো সুরি আলাম কালি ফারো আলাম কালি আর বি আলাম কালি আর এ আলাম কালি এ আর নি সে আকো আর নি সে আর নি নাং নে অং আতুম নাং নিহু আতুম নাং নিং হন দুন নাং নিং ইঞ্জিন সো দুন নাং নাং অর দুন লো নাং নাং চান দুন লো লাসি আদাম গাং থুর লংলো আসার গাং থুর লংলো বাং নীলিশো কে প্ল্যান লিমুন কে প্ল্যান এ আর বুং নাঙাচি দু নাহুত আর ফে নাঙাচি দু নাহুত পিন্দেং তামে সম্পদ তামে নাং নে অং আতুম নাং নিহু আতুমসি নাঙে পিন্দেং দুন নাঙ্গে তালন দুন কে এ বাং আর নি সি আকো লে ওয়ে লং বি আতুম হার লং বি আতুম বাং পিনচং তেকাং বাং পিনথি তেকাং বাং সো আতেংসি লাবাং সো আপে লাবাং সো আরি নাংকে চে থন্থু আলাম চত অং আতুম নিহু আতুম দেই হা
0: লাসন সি পুথত আ অং তা আমি আলি না তোমা ফান চে থাক দুন থুপো লাতা লাপুসন হেলো
1: মাই মে সার আতুম লক সার আতুম পুয়ান আলাম চট গে পুয়ান কি চট গে নীলি সো নীলি জের তা পাচি তালন নাং পাচিং থাং নাং লে বাং আপিসি মো পিয়ার জুই কেলিদ পোয়া জুই কেলিদ আহুত মো বুফ্রিয়া তুমাসন বথুঙ তুমাসন মো আতার দু তাংতে মো আথন দু তাংতে মো আতারাচি দু নহুত আথনাচি দু নহুত মো পিন্দেং আফান মো তালন আফান পুষি বাং হাক আরলো মারজং আরলো রিম্পি লিলে বিপি লিলে মেয়ে তুম লগাতুম
0: লাপুসংসি আং আনিহু তুম কেহুত পন আলাম থে আমি এলি নে তুম তা চে থাক দুন পো কাছে থাক দুন আলাম থে কে লাপুসন হেলো
2: ও অং আতুম নিহু আতুম আলাম কে আহকলো আকি কে আহকলো লাসি চু আদাম আহুতামে আসার আহুতামে নীলি সো কে প্ল্যাং মুন কে প্ল্যাং বাং আর বুং নাংকি দু নাহুত আর ফি নাংকি দু নাহুতা চিপিন্দেং পনলং ল চেতালন পনলং ল পিন্দেং আলন কে দু তালন আলন কে দোষী বাং আতুম তা কাছে থান ইলং ল কাছে জু ইলং ল নাংলি নং জুমে নাংলি নাংথাং জুমে ও অং আতুম নিহু আতুম নীলি নাংলি মে আতুম নীলি নাংলি লগ আতুম তা নিং আরং নিং কাং সামসি দোলো সিতা বাং নাংলি নি সারপিতা রিসেলে কেংসেলে আফান আবং গাছে ওয়ান আর ফে গাছে ওয়ান আহুত পেসেলে নাংজি রিসেলে নাংজি পু কিবিরতি দকক পেসেলে তাংলো রিসেলে তাংলো লাসি পাসেলে আফি রিসেলে আফি কে চুপাংরি আহুত চুপাং দন আহুত আপে আরি নাঙাচ্ছে থন থুলো অং আতুম নিহু রিচু আতুম লাহেন ল হচু আদাম আহুত চু আসার হুত আর বুং নাঙাচি দু না হুত আর ফে নাঙাচি দু না হুত নীলি সুকে প্ল্যাং নীলি মুঙ্গে প্ল্যাং চিপেন দেং আপে চিতালন আপেলো লাপেন অং আতুম নিহু আতুম তাংতে ল নীলি কে ওয়ান আহর বংলে আর নাম লে নীলি পু ইক ইক নন্দে অং আতুম নিহু আতুম
0: লাপুসংসি পু পু চেপাদাম তাং এট পেন আ অং আবাং বংক্রক আর নাম পুপো লাসো অফি চোপো জুনপো চো জুন এট লো তাংতে আমি আলি নতুম

লাগে আকাশবাণী ডিফু জয়মেকে পেচেটাক পনবম লাগে এফ এম বেন লং পেন ফারু ইসরা তো বড় সুরকে মেগাহার্স লাপে নিউজ অন এয়ার এফ পেন টানালে তুম কেদ অন আজা মেঘটা অর্জুলং ইকজিয়ে আদন্থু কার্বি ডেড লং রুইচিং হনালুন আজা মেঘাং ডেং লং পেন আসন সন কার্বি ডেড লং রুইচিং হনালুন আর্জু ইক সিনাং আপ্রাংসে চন্দ্রকান্ত তেরাং কিলোনালুন আর্জু ইক সিনাং আলোনালাম থে রি বাজাব বাজাব

0: La bana por nalitum asami salon aja making denglong pen ason son asami salon arjiglong tanglo lake akashwani difu aduntu ok prana cha making denglong pen kidney stone putha doctor rangsina tok bila pen senkan kiming tipiang bong chihu chiput arjiksina
1: Pini nilitum kidney stone mate hambia long ar long kedo puthak chuchipuchia panpura nilituma hin pan doctor kachu phapondo alang disitame nilitum kachu phapona tengpen non studio long nang dei gelo alang like doctor rangsina tokbi homeopathic consultant la si alang li phanstame nilitum akashwani dipua hin pen kurwang thula pen kardom pachiriklo
2: kardo
1: tangti keting sinili nangkar jui laki ইলি তোমা বাং আলং লাস বাং সু কিডনি স্টোন মাতে ইহাম বিয়ালং আর লং কপু সনপেন্সি একে দু ঠেকল নাং দি থানিক জিমা
2: কেছেং সি বাং কে ইলি তোমলা কিডনি ফান বাংলে কনা সি কে দোমা লা বাং পাচিনি পাপ্রাং না লা কিডনি বাং কে লা এরাত তাক বেয়ার পেন লা এমই আরবুং লা সোয়াং বং সি দো পেন লা কিডনি বাং কে হি হি আর এ আর বিতা দো আংকে লা কিডনি লংডামলতে কানসি আর ডাইমেনশন মানে কেথে ফনয় আওয়ার ফনয় কিডিং পুসিতামে লাবাং চেথান দেখলো না যেনেবা কিডনি কিডিং পতে 11 cm কেথে পতে 6 cm আংকেলা লাপু কিডিং হয় পতে 3 cm লা আংপেন সোপিন সোলং পতে কিডনি আলিন হেসা পতে 150 gram ল সো আরলো লঙ্কে 135 gram লাভ কেচেং সি বাং খেলি তোমলা কিডনি কসং সে আকাম কে ক্লেম মা লাবাং চেথানিং না কিডনি কে লংদাম এলতে ইলি তুম আভি কান মা কে দো লাহাই সেতামে আকে তের আন কে সাফা দিম লংদাম ফুলতে ইলি তুমলা সা কছোডাঙা সাকুনি আসন থাক থাকসি কিডনি লংকে আদুক আন পোতে আকে তের আন বসিতামে সাফা পো বালা ডাকসি চিং প্যান পো লাসি এ অক আরলো আভি লং আখেং নো আসন কে দো আন কেলা ডাকে কেচে ফিল্টার পো সাং এক পো জেনেবা লা ক্যালসিয়াম পনয় ইউরিক এসিড পনয় আংপেন লা ফসফরাস পু লাহাই সিতামে জংসি এবং আলং কানমা লাং খেদু নাঙি আবে পতে লাসো পো চেপাং ক্লেং পো লাসো আথান খেদো লোপতে লাসি কিডনি স্টোন পু ইলি তুমফু দামে ইক মেল
1: চুরোল পাচিনি পন পন তাংতি লবং সো কিডনি স্টোন কাচলং আং থেক আবং নাং দি থানিক জিমা
2: কেচেং সি বাং খেলা কিডনি স্টোন কেলং লো পু জংসি ইলি তো মেন মেন আল্ট্রাসাউন্ডলে কুড়ি রে বা এক্স রে লে কুড়ি রে পু সিতামে মেন মেন এমার্জেন্সি হুট কে পাং ঠেক ই ফানবতে লাকে এভাম লং কে টক হেরাসন বা কেসো থেরাসন দোজি পেনলা সো কেসো বাং খে লাপু আর এ আর বি লাপু চেতেরে গাদ বাং খালি না মা কেসো আদিম লং সি সো থের পো বা খালিতে লাকে কেসো বস্তামে আরুম নাসি কিহির বাং দোপো জেনেবালা একেং ছি ফুনয় বা এভাম পোসিতামে লাহাই লং এতক হের দো কেছো রদ দো লাহাই লোতে লাকে কেচেং সি আং থেকল লাসো আদুন পেন লংদাম লোতেলা বারসো লং সিতামে কেপাং থুকতা ডকা থেক বা লা বারসো কে দোলোপতে কেছো রদা ডকি লাসো লগত এবাং আরলো জংসি কিডনি আরলো ইনফেকশন বাং দোলো বা আর লং চিংথাং লক পোলোতে এবাং কে কাং ডকা থেক কেচেং সি কে কাং আং থেক কেছে লং ইবাং খেলাকে লা এমেক আহম লং ক্লাং পো তাংদের লতে আপক লং ক্লাং পো আং পেন তাংদেরতে আকেং হামবি আদুং কে কাং লাহাই দোপো লা আন লোবতে এলি তুম পাং থেক দামে ল জে লা আর লং আকে সো লং লো কিডনি আর লং কে লং লোপু
1: চুরো ল পাচিনি পন পন তাংতে এলি তুম লবাং সো কে সো পাতিনি দাত পেন আফি কপি সি কে ক্লামিক নাং পো
2: লা সো কে সো পাতিনি দাত পেন লতে এলি তুম বাং কে চেং সি বাং কে লা সো কে সো আং থেক চে পাং বার নাং পো লান পেনলে কনফার্ম ফেলাং বতে এলি তুম আল্ট্রাসাউন্ড সিতামে কুড়ি মেল বা খালিতে এক্স রে সিতামে কুড়ি মেল বা ব্লাড টেস্ট যেনেবা লা কিডনি ফাংশন টেস্ট তাং হ লাহাই পেনলতে এলি তুম চিনি ফজে লাসন কিডনি লঙ্কান মা কে সাফা নাঙি সাফা ফেডেট পুপ আংকে লা ডাকলা কেপিআর লংসি কেমান মা লা আন লং ডেট পেন আ ফিলোতে এলি

0: arta penangan jum hekpen se tamer kelong yang ring do jeneba la horsu kidney pu la so hormuta dolong pen la polycystic kidney pu la hai bang ke mainly bisi koi ke la ke genetically pen tar mane la appearance pen se tamer la so ke so chevang data un angke la arta jongsi cho theklo jun theklo pu anpen jeneba nengkani si arta la anpen parter lo pte la bang ke mainly la 18 to 35 ba la sang bong lo te la peak period lo athamne la sot ke li tum ke cho se ta me penang an ki cho fc ki ong lo ang pen la sot ke che re dun thek the ta me dokok po la so hut bang a chanjes bang ong cha dik ting lo
1: chulo lo pachini pon pa tang te a jhek to mili tum thek dam long lo ar long ke long pen operation ta surgery la pusonda do do tang te nang li tum long ta la pus do ik ma
0: nili tum bang ke বিসি কই কে জংসি আরলং আসাইস বাংলে থে পিক পেলাং বতে নিলি তুম উন আন কে লা ডোয়াই আহিন পেনসি কে পামেই ফানসি কে বর ইপন ইকলো আং পেন নন লাংদাম এলতে নিলি জুং জুং লা এক্সপেরিয়েন্স আতেং বা আকেস কে লং আতেং বতে নন লাংদাম এতে 3000 এ ডল লা কিডনি স্টোন কে পামে লং সিতামে ডাক বাং কে নিলি তুম সয়মা কালিতে নেংকানি সিয়াং বংসি পেনাং আন জেনেবা 3 cm পু আন সিতামে নাং পাকলো উন লো লা সি নিলে তুমি হেন বাংকে উন আন কে লা আরলং অপারেশন পা জক লজি ফান বাংসি কে বড়ি ফনিক লো
1: চুরো লো পাচিনি পন প দাং তে লা বাংসো কিডনি ইতি মে দ্যাট পেন পু সিতামে আকো আ ফি কাছে পোর দ্যাট কাছো লং থু লক লা পুসন্তা দো কিমা
0: ও লা বাং কে নাং লি কার্জু বাং তা মে ইক্সান লো থে মানে পেনাং আন তু লা বাং ইসি কনফিউশন বাং দো কিডনি স্টোন বাংকে জংসি নাংলি অপারেশন ডেট পু ওয়াই ফিট সিতামে লা বাংকে নেক্সট কেচে লং ই বাংটা আ চান্সেস বাং দো আথা মানে লা আর লংকে ফর্ম ই বাংকে ইভি পেন লা সি ইভি বাংকে লিতুম জং হেলে অপারেশন ওস্তামে ইভি বাংকে ডোকক ইমাতি এন উন লাভলে ডেজি পো লা সি লিতুম বাংলা আ চান্সেস বাংকে আপ টু 60 to 70% কে চে ডো ওয়াই ফিট জি ফান বাং আং রিং দো
1: চুরো লো পাচিনি পন পন তংতে লাবং সোক ওকে সোক পচলং লে দেজি ফান ইলি তুম কো পিসি কে ক্লেম পনং
0: লা পচলং লে দেজি ফান বাংকে মেইনলি কে লা আকেসো বাংকে ভাইরাস তং হো ব্যাকটেরিয়া পু বাংকে কালি দেত পো লা কে কিচো কে জন আকেসো পেনাক পো লা সে ইলি তং বাং অন আন কে কিচো কে জন বাংসি কিচি ঠিক মেসি কে মে
1: চরলো তংতে নংলি পুলো লাং কি জন না বাংকে নাং সট তংতে কোসোনা লাং সি কি জন নাং জি মা নাং লিয়াং টন পেন থানি জি মা লাং কি জন পথা
0: লা লং বাংকে জংসি ইলি তুম ফিরটার ডোটে লা ফিরটার লং লং সু হু বেগ নাই পুকালি হে লং পাংকে লা এস এ নরমাল লং সেটা লা ফিরটার টাং বাংসি কে মেলো তেমনে ইলি তুম লং লং পিপি আ মিনারেল সিতামে ডোক ইটিক পো জেনেবা ক্যালসিয়াম ডোক কা থে তেমনে ইলি তুম কে হেলি রিয়া পোলা ক্যালসিয়াম টাং হো লা সি লং পাসুলোতে আদুক দো ইটিক লো মতে দি লা সি জংসি লা সোন এরিয়া তুমতে লা পাশো ডেট পেন ফিরটার নাং পোলা সো লং বাংসি কিজুন দুন পুলোতে পেনাং আন লা আর লং কিসু পেন চেপাং রাইফান বাং আওয়ার সাইড দুই পো
1: চুরো ল পচিনি পন পন তংতে সরলু তুম ওসমার চপা থি তুম সতা মি লা পুসনা কে সুল চুলং ইক থেক না
0: ও লা বাংকে লা সো কে সো বাংকে মাজক আরটা পুনো আজাত আই স্টের সুট পুসিতা মে লা বাংকে কে লং জি বাংকে আ চান্স কে দোলো আথাম জংসি লা ওসমার চপা থি উর পতে কাম জাম পুসিতা মে লান উন এ পো কে চো কে জোন পুসিতা মে লান চি ঠিক ঠিক থেদে ইটি কাথা মানে ইসি স্ট্রেস ডকক পো কোসন পোনে লাহাই কেমা থাপ কেচুন কেজুন কে সে থেক থে তা ডোকো ইতি থামনে সুট কে প্রোটিন লাহাই সে তামে নাং ওজি পপ জেনে বালা আজা কং পা দোফান পপ হুট কে গাখির লাহাই সে তামে জুন ও আং পেন কেচু সে তামে উন আন কে কেচু মে সি কিছু রিজি লাসে লাসন পেন সে তামে কেচু বাং কেচু ও পো আং কে আকাম বাং কে কম হেক পো লা সুর লোবতে আসাব ও আং রিং বাং ডোকো ইতি সিতালা বাং 100% সি লং বেগি পুকালি হে বন সে তামে 30-40% বাংকে চান্সেস বাং দই কো ইতি আধে কেস পেন বাংকে
1: তাতে লাপসন কে দু তুম বাংকে ও পিসি কে ক্লাইমিক নাং পো
0: জংসি লা অকচু ও তুম বতালা বাংকে সন ওয়েল কাম বাং ক্লাইম ও নাং পো উন আন বাংকে আং ই পাবু নাং পো থেমনে কান মা আং ই কিবু লান চি লা সো আকেটার ইভি লং পেন সিতামে নাং কো লাই পো অংকে ইলি তুম লা সো লগত লাং কে হদাই সিতামে টেং নে নে দা নাং পো
1: চুরুলো পাচিনি পো তাংতে আরটা কি দো আকে সার তুম সিতামে লাবাং সো কে সু চুলং ইক মা
0: ও লা লাং দা মেলোতে আরটা কে দো তমং আ চান্স বাংকে আসাব ও অং অং লো থেমনে লা সো হুত বাংকে কেচো কে জুন পোস্তামে আজাত সতামে আকি মেসি কেচু রিজি আং পেন লা লাং জু নাই পোস্তামে লান চি ঠিক ঠিক থে দে দিক টিক সি সোট বাংগা

0: labangso ke so ga chulong tom ga kher ma wuti ok la hai bang pa kom nang ji bu ku pya thi si ke pa kom nang ji la nang ri thani ji ma
1: la ke pa kom nang ji pu ke athe mane ili tum min bang ke langda me lo te che than pleo nang jene ba arlong bang ga type do ik o son plido isi bang ke calcium oxalate podolo si bang ke uric acid podolo isi bang ke phosphate podolo anke isti bang ke struvite podo la dak pen keheng no nang pen common nai bang ke la calcium oxalate pu banglo la bang ke arlong bang ke do e isi wa ji bon sita me asais bang thepegi ke la uric acid pu bang do uric acid stone pu la bang ke arlong bang do pik po tharnam da tharnam oi anke la penang an la bar bar so ke do long avi ki jang i bang ke maximum la so arlong pen bang themne la ke asum pro go ji anke la kidney ari long sita me লাসো পট কেচে তো ওয়ার কেচ বা কে চার্টিং হুল লোতে লাকে কয় এক পোলা সি বিসি কয় আ কিডনি স্টোন লং আর লং কে দো পেন লাসন ব্লিডিং বতে এলি তু মুন্থি দামে লা ইউরিক এসিড আপটলো পুসিতামে পুদামে আংকে ইসন বাংকে লাকে ফসফেট ল লাবাং ফসফেট বাংকে লা আর লং বাং দো পিক পিগি সিতা লা বাংকে পেনাং পেনুং চর চর লোতে লা বাংকে আহির বাং আসাবুং টাংছে দেখতে আংকে ইসি বাংকে স্ট্রুয়েট পোলো বা sustain pudo la bangke mainly la parents pen ke long pu akeso bangla kidney bangla ke real pick janaba 1000 pen angbong inut baksi ke long choji la bangke akola ke long lo te ke pa mi gonji rewards bangke wan nonji pu bangke chitore te mane la ke genetically si bangpo ke non anta mane advance pu voi phir sita me ilili tum la genetically pu horor mu bangke pa me dep pu yat bangke non ko ke ang thek bangke long compact la নন নং লীলা সো কুইশন পেন বাংকে রিলেট দাম লোতে লিতম অক টং হ গা খির পুল বা বক বক লাহাই কে চো লং লিকেলা ইউরিক এসিড পেন বাংলো জংসি লিতম অক লাহাই চো ও বতে লা ইউরিক এসিড বাং কে বারিয়া চান্স বাং ডোলো কেলা সো বারি ও লোতে ইলিতম আর লং চট কে লিলো এবং আর্জন লং কানমা আরি পি কনামা কে চিচু আডিম লং লাদাখ বাংলা সো ইউরিক এসিড বাং চেপাং রুম ডাং পোলা ডাকে কাং ডোপ মো আর জি ডিং ইগোলো পেলা সো আরি পি সিতামে লংডাম এলো তেলা কিসিরিম পুয়াজাত বাং ডোকক পু কেলা কে চেংসি লা কে সিক সাই বাং কে কে দাম পুনয় বা আরি পু সিতামে একদম কে কাং পোলা আর কি ডোরেব রূপ লাহাই সিতামে লা সো কে সো আংরিং জংসি চৌদন পাখা কে ওতেলা ঠেকলং ফোনিক পু
0: তং তেলা বাং সো কে সো কচলং পেন কাপড়ে কাকে সো সিতামে চেমানিক ঠেকমা
1: জংসি লা কিডনি স্টোন কে লং পেন ফুলেতে বিসি কই লং নাম লতে এলি তুম লা কিডনি পেন বেলে কে লং ইপতে লা কে কিডনি কমপ্লিকেশন বাং সি নিলি চিনিয়া টেং টে কে লং গি হে জেনে বা নন ইলি তুম কে লা টিবি পু আর ডি লং কে আর ডি লং হোর পানি তা আনো তিনটা আনতা লা কে মেনলি কে পাসি ই পেন লা হাই পু মোড সিতা লা কিডনি লং সিতা মে লা সো টিবি আকে সো জাত বাং দো আং পেন এসন বাং কে লং নামে লতে লা কিডনি লং আসাইস ব্যাং বিহেক লাহাই তাদো অং পেন কিডনি লং আং থুম কে ব্যাং পুসিতামে লাকে কিডনি পুলিসিস্টিক পু লাসো আকে সোলো আং পেন টিউমার সিতামে কেডো ব্যাং আ চান্স দো কয়টি আথেমনে লাকে মেনলি ইলি তুম এ ব্যাং আর লো কেটার আন কোয়া নেকে সাফা লোপো আংকে লাসো কে সাফা জংসি আকেটার ব্যাং চিং রুম ও লোপতে লা ও লাইন এ লোপতে সো কে পাং ক্লেং পেন সিতামে লা কিডনি আর লো কেছে কয় লাহাই পেন লোতে আমেক ডোপো লাসো আমেক পেন লোপতে ইলি তুম লান সোসে লা কিডনি আর লং খেদো পেন বেলেগ কেসো সেতামে ফেরে মেমে সেতামে ছেমান ইক ডেটা থে
0: চুরলো বাচিনি পন পর তাংতে লাবাং সো আর লং আমি থাং পেন ইঞ্জের উন মা
1: লাংদাম এলোতে লাখে সি ব্লাড হরমু পিনাক পো আর নিয়ে পেন জুং জুং পূজাত বাংকে কাংজির বাংকে উন এ ডেট জং সি আসাইস বাং বিহেক পোতে পেনাঙ্গান নিলি তুমলা জার্নাল লং সেতামে ঠেক লং লাদাখ সেতামে আধেক তুমলা হান্থর লাংকে জুন টাংহ আং পেন ইসি এনেলাফু মেডিকেল লং আথেং পি আর ও মেনলা ইলি তুম আধেক টং আ হেম লংটা এ জীবন হাইড্রেনজিয়া পু সো কে জুন আর ও পেন সেতামে আধেক তুম কে কাংজির ডেট দং পেন নাঙলাই ডেট সেতা জং জং আনি পেন মাত কাংজির ফুজাত বাংকে নিলি চিনিয়া টেং তে লা বাংকে কম ও বন
0: তাংতে লাভাং সো কে সো গা চলং হুদ লাং কাং সামাতিক সফট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস লাহাই জুন দুন পুলোতে মেক মা হিগ নুলো নাংলি থানি চেমা
1: নিলি চিনি দাম একটেং তে লাসো হত বাংলা লাং কাং সাম কে জুন দন বাংকে এলি উন আন কে ছেরে দুন সি কে মে আথা মনে হডাক্তা লা ক্যালসিয়াম কার্বোনেট পু আলাং পাংবুই দুন অখর লল রাখে সো লাং কাং সাম লং কে লাং পচত কালি পেনা বেলেক কেমিক্যাল পোস্তামে ইনগ্রিডিয়েন্ট বাং

0: ସେତାମେ ପ୍ରିଣ୍ଟ ମିଡ଼ିଆ ପହରମୁ ମାଙ୍କେ ନ ଜଙ୍ଘେଲେ ଟେକ୍ନୋଲୋଜି ନାଙ୍କ୍ଲାଂ ବୁଝତାମେ ନନ୍ ଆନ୍ ଆଟେଙ୍ଗ ବୋଲଟେ ମେନ୍ ମେନ୍ଲେ କିଭିର ଡେଟ୍ଜି ମା କିଜୁତ କକ୍ଜି ପୁହରମୁ ମାଙ୍କେ ଆଠେକେ ଲାଡ଼ାଖ ଆଲଂ ମୁପେନ୍ ଇଲି ତୁମଚେ ଧାନ ଲ ଇସି ଆଲାମ ଥେ କାପା କ୍ଲାଙ୍ଗ ଜିଆ ଫାନ୍ ବାଙ୍କ ଆନ୍ ବାଙ୍ଗ ଫ ଥ୍ରକ୍ ଆତୁମସି ଲାଙ୍ଗ ପାଙ୍ଗ ଚିଂ ଡେ ରାଫି ଆନ୍ ସି ଲବାଙ୍ଗ ସବ ବିରଟା ଲୁ ଲଙ୍କେ ଇସି ଆଲାମ ଥେ ମାଟେ ନ୍ୟୁଜ୍ ନାଙ୍ଗଚେ ମାନ ଉନ୍ଜି ଆପର୍ସି ଆ ହକ୍ ପେଟ ଆଲାମ ସାଇଡ଼େ ଲ ଉନ୍ ଆନ ବାଙ୍କେ ହେଡ଼ାକ ଆଲଂ ଆ ଷ୍ଟାଫ୍ ଆତୁମ ମାଟେ ସାଇଖି ଆତୁମ ବାଙ୍କ ଆନ୍ ମା କିଦୁ ଆତୁମ ସେତାମେ ଆ ମିଠା ମିଠା ଆ ସାଇ ଚିକ୍ଲେମ ରେପ୍ ସି ইসিয়া বিরটা লো লং কপি আলাম জি ক্লাং মা বাংকে আ হক পেট আলাম পুকি ঠেক লং আন বা আঠিক পেট আলাম পুকি ঠেক লং আন আফু থাকছি পাকলাং পঞ্চত পড়ছি টেকনোলজি আতুম জং হেলে নাং চিসং নাং চিদান পুষিতামে ননা টেং বাংকে কিজুত কক জি মাটি ঘিরেম কক জি পু আবাংকে আবার সাই আবে আঠেকে ইসন আলাম বাংকে গভর্নমেন্ট আতুম পুনন বা পাবলিক আতুম পুনন সেতামে মো মোটা লাসো আহরমু মাটে লাসো আলাম দুবের নাংজি প্রায় প্রেরেট নাংজি পু কামাঠা আহরমু আন বাংকে ননপু সেতা লাসো প্রিন্ট মিডিয়া ফানসি নাংচি রিবম লাবেনকে লাদাখ আলংসি পাকলাং পনবম ল এন্ড অর্ডার আতুম পুনন কোড রিলেটেড আহরমু পুনন সরকার পেন কাছেরাপ লগ হরমু আন তা পিনিয়ার নে আন সেতামে প্রিন্ট মিডিয়া আলংসি ক্লাং বম লাপেনকে মো মো সেতামে ননা টেং পুলোতে লাদাখ আলংসি ক্লাং বেরজি পুষি এ নেলি বাংকে ক্রয়দাম ল লাসি টেকনোলজি লাপেনকে প্রিন্ট মিডিয়া কাছিম বহং প্লে পুপি উসামে লাবাং সুয়াং বং পু কাছি টং আবাংকে প্রিন্ট মিডিয়া বাং হাই জি হাই হে পুষিতামে ননা টেং সি লা পুষি দাম বম জি লাপেনকে দু বের জি পুষি নেলি বাংকে ক্রয়দাম কাছি লার বাংকে দুল আং ইলম লাসো মিডিয়া রিভলিউশন কে বাং আজ সি সনিং কিনি পুয়া বিরটা লো কিক্লাং মোবাইলি তুমি থান ল সেতামে কসন কপি পেনে সনিং কিনি আংবং পেন কে সন ফথ্র কান বাকি দুচট ল সেতামে আ রিভলিউশন কে বান আস 2004 আহুট পেন আ রিভলিউশন কে বাং আজ সি নন সেতামে সন ফত বা সন্থ্রক বিরটা আলু বাংকে দুবম ল সফ্রাঙ্গে ইসন দাবি দেলি কিক্লাং বো বাংকে হালা হাই কিক্লাং টাং আতুম আন সিতামে হিথি রুই পেন আর নিশি আর আন সিক্লাং পঞ্চত সিতামে নন লা কিদু কিদু চম আতুম আন বাংকে আর নিবাং সি কিক্লাং ল লাসি হালাসোয়া রিভলিউশন আলি লু পুষি নেলি ক্রয় ল বেনকে লানন কিদু চম আন আতুম বাংকে সন কো আন লনে আকিদু কিসুং নাংচি তাং এড পেনসি নন আন সামে দুবম ল পটসি মোমো সামে দুবের জি পুষি দেলি ক্রয়দা
1: কলাং কলাং আহক পেট ইংল কে হাই নাংচি রো ইংল নাংলি ফান তাং তে কে হাই লামজির তাং হো তুমো তাং হো হিরজির তাং হো উবে কি মি উবে বারি মা তুম তামে নাংলি তুমা বিরতা লো লং তামে নাং পাকলাং পিঠা পুরা নাং কাছু জগদুন তুম দুজি পুষি নেলি ক্রয় ল তাং তে উবে কি মি তুম আফ্রাং লাপেন নন লাসো আ লাহাই নাং পেকলাং পিপন থাপু লু নাঙা ছু জক দুন মতে নাঙা ছু পিদু না তুম আফাই কি বাত মা কি জুম ইক লকে হাই আনতে লাহ নন আনা বাংকে
0: কি চে গাহুত পেনলে লাংদাম বুলোতে নন আনা বাংকে আফাই কি সুন আসন সি থেক পন লং রং
1: লাগে
0: ইলি তুম কারবিয়া খেইল কারবিয়া লা মেট আফান কি মে আং থেক থেক পন লং রে দেন
1: আহ পেরিক ল
0: নিংদুক মে মে আলাম অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন হে হুই নাংক্লাং ক্লিয়া কো বাংকে আর নিবাং থাক থাকসি নিলি কিতক আহির জির নিলি কিতক আ লুঞ্জির বা আতুমু সু পুনন আলাম হানচা পুনন নাং পাকলাং পিবন থাপু আমি থাং মিঠাং নাঙা চিথন আতুমদু সেতামে সুরিহিনীরা ক্রেফো থ্রক মালম পেনলা নন ইলিদুম লাহাই টেকনোলজি নাংকাং টইল টেকনোলজি

লাকে আকাশবাণী ডিফু জয়মেকে পাচেটাক পনবম লাখে এফ এম বেন আলং পেন ফারো সিরা তো বড় সরকে মেগা হার্স লাপে নিউজ অন এয়ার এফ পেন টেনা লাইতম কিন্তু অনেচা মেঘটা অর্জলং ইকজিয়ে আদন্তু ইনুট পেন আছে জয়মেকং দেলং পেন মানিক টিসু কিলোনালুন আর্জু ইক সিনা আলোন আলাম থে রুই ইকপি আংলং আড়ায়।